আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

এবার যে কালজয়ী ব্যাপারটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি কিন্তু কোনো ঘটনা কিংবা কোনো সাহিত্য কিংবা নাটক নন। তিনি হলেন একজন রক্ত মাংসের মানুষ, শুধু তিনি নয়, তাঁরা। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কালজয়ী কিছু ব্যাপারকে নিয়ে যেগুলো কিনা আমাদের বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। তো তার মধ্যে দুজন কিন্তু আছেন, অর্থাৎ মহানায়ক এবং মহানায়িকা, এদের কথাই আপনাকে বলছি। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। এই উত্তম সুচিত্রা জুটি কিন্তু কালজয়ী, তার কারণ এখনও যখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির কোনো বাংলা ফিল্ম দেখায়, তখনও কিন্তু আমাদের জেনারেশনের ছেলেপিলেরাও দিব্যি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি যে ঠিক অভিনয়টা কাকে বলে। তো বলা যেতেই পারে এই জুটি কিন্তু পুরোপুরি কালজয়ী। তো এরকম কালজয়ী আরও অনেক ঘটনা, অনেক মানুষজন আছেন, তো সেরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

উত্তম কুমার সুচিত্রা সেন যেরকম নিজেদের প্রেজেন্স দিয়ে সিলভার স্ক্রিন মাতিয়ে রাখতেন, সেরকমই আরও কয়েকজন কিন্তু আছেন যারা কিনা নিজের কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন বাঙালিকে আবহমান কাল ধরে। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়, ওদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, এরাও কিন্তু আমাদের বাঙালির জীবনে একদম কালজয়ী মানুষজন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কালজয়ী মানুষ, ঘটনা, কবিতা, সাহিত্য, এরকম কিছু কথা আপনার জন্য আমি গৌরব শেয়ার করছি। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এরপর যে ব্যাপারটি আসছে সেটি হলো একটি খেলা, সেই খেলা যা কিনা আমাদের গোটা বাঙালি জাতির একদম অস্তিত্ব রক্ত মজ্জার সঙ্গে জড়িত। কথা বলছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই ফুটবলকে নিয়ে। এই ফুটবল মানেই কিন্তু বাঙালির উন্মাদনার একদম শেষ নেই, একদম শুরুর দিন থেকে বাঙালি কিন্তু ফুটবলকে নিয়ে একদম রোমাঞ্চিত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো ক্লাব এবং তাদের সংগ্রাম, ঘটি বাঙালির লড়াই একদম জমে দই, কি বলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল কালজয়ী কিছু জিনিসপত্রকে নিয়ে। কালজয়ী এরকম বেশ কিছু ঘটনা বাঙালির জীবনে আছে যেগুলো কি না এখনও পর্যন্ত ঠিক সেইভাবেই বয়ে চলেছে যেটা আগে ছিল। সেরকমই কিছু মানুষ, সেরকমই কিছু কবিতা, নাটক, সাহিত্য এবং খেলাধুলার কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই কথাগুলো জেনে? আমি যে বললাম এগুলো কালজয়ী, আপনি কি একমত? একমত হন বা নাই হন জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেই .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। আর অবশ্যই প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে ছোটবেলার গল্প, আমার সঙ্গে রয়েছে সিনেমার গল্প, আমার সঙ্গে রয়েছে মন ভালো করার বেশ কিছু গান এবং কথা। আপনি কি চুজ করছেন? আমাকে করতেই হবে, তার কারণ ভালো ভালো গান রয়েছে আমার সঙ্গে, তাই কান রাখতেই হবে রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আচ্ছা, সবসময় একটা শুরুতে মন ভালো লাগার গানের কথা বলি। এই যে মন, এই মনটা তো কখনো কখনো আমাদের খারাপ হয়, সবসময় তো ভালো থাকতে পারে না, বেশিরভাগ সময় মন খারাপ হয়। আর কেন হয় সেটা আমরা জানি না, অনেক সময় আমাদের কাছে কারণ থাকে, আবার অনেক সময় কারণ থাকে না, বা কারণ থাকলেও আমরা বুঝতে পারি না কেন খারাপ হচ্ছে। আর সেই সময় আমরা চাই যে মনটাকে ভালো করার জন্য, আবার অনেকেই স্যাড সং শুনে বা হচ্ছে কি বলবো একটা কোনো সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেখে কিন্তু মনটাকে আরও বেশি খারাপ করে দেয়। আমার মনে হয় না সেগুলো কিছু করার দরকার আছে। আমার মনে হয় মন ভালো করার জন্য আপনার মনের যে ভিতরকার কথাগুলো সেগুলো এক্সপ্রেস করুন। হ্যাঁ, হতে পারে আপনি ইন্ট্রোভার্ট, সেখানে আপনার বন্ধু কী বলুন তো, একটা ছোট্ট ডায়েরি। আর সেই জন্য আজকের রাতে রয়েছে ডায়েরি।

আমি যদি আজকের আনটায় আপনাকে জিজ্ঞাসা করি আপনি ডায়েরি লিখতে ভালোবাসেন, যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে বলবো রেগুলার লেখেন, কি কি লেখেন, আর লেখে কি কোনো ইম্প্রুভ হয়েছে, আর কেনই বা ডায়েরি লেখেন। কেন ডায়েরি কোনো কথা বলতে পারে না, রিপ্লাই করতে পারে না, সেই জন্যই কি আপনি লেখেন? অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই জানি না। অনেক সময় আমাদের মনে অনেক কিছু প্রশ্ন জাগে, সেই উত্তরগুলো আমরা জেনেও না জানার ভান করি মন থেকে, অর্থাৎ মনের ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলোর উত্তর আমরা খুঁজে বেড়াই, আর যখনই খুঁজে বেড়াই উত্তর পাই না, ঠিক সেই সময় মনটা খারাপ হয়। আর ঠিক সেই সময় যদি আপনি একটা পেন আর পেপার নিয়ে আপনি নিজের মনের কথাগুলো শেয়ার করেন কাউকে ভেবে, এবং এটা ভাবেন যে সে শুনছে আমার কথাগুলো, আমার ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করছে, বা এইরকম একটা সাইকোলজিক্যাল যদি সার্কেলের মধ্যে আপনি ঘোরেন, আপনি অটোমেটিকলি মন ভালো করেই দেবেন নিজের। তার কারণ আমরা চেপে রাখি বলে কিন্তু বেশি দুঃখ হয়, চেপে রাখি বলেই কিন্তু আবার পরের বার ওই পুরনো যে দুঃখটা সেখান থেকে শুরু হয়, আবার নতুন দুঃখ মানে যোগ হয়, আমাদের সেই যোগ থেকে বিয়োগ করতে হবে, আর তার জন্য একটা ছোট্ট ডায়েরির অবশ্যই প্রয়োজন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপডেট ও বাংলানিউজ ডট কম এ রুবিনা আছে আপনার সঙ্গে এবং কথা হচ্ছে ডায়েরি নিয়ে। ডায়েরি লেখা নিয়ে, ডায়েরি লেখাটা একটা হবি হতে পারে, ডায়েরি লেখাটা একটা হ্যাবিট হতে পারে, আপনার কোনটা? আমার হ্যাবিট না, আমার শখ যদি বলি তাহলে খুব মিথ্যে কথা বলা হবে, শখটা কখন হারিয়ে গেছে। আসলে অনেকগুলো ডায়েরি যখন জমে যায় জীবনের অনেক ঘটনাগুলো পাতার মধ্যে বন্দি হয়ে যায়। কখনো যদি সেই পাতাগুলো খুলে দেন আপনি, অনেক সময় চোখের কোণে জলও আসবে, আবার কখনো কখনো মুখের কোণে হাসিও আসবে। সেটা ডিপেন্ডস করে আপনি কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন। অনেক সময় দুঃখ হয়ে যাওয়ার ঘটনাগুলো কিন্তু আমরা ভীষণ ভাবি যে কি সিলি ব্যাপার হয়েছিল। তো যাই হোক, মনটা বেশি মানে ভারী করে লাভ নেই, বেশি কঠিন কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের মজার কথা বলার জন্য আজকে গান দরিয়ার আড্ডা। এবং অবশ্যই আমি সবসময় মন ভালো করার কথা বলি, মন ভালো করার জন্যই কিন্তু গান শোনাই আপনাকে, তাই এই জন্য গান শুনতে হবে, থাকতে হবে, পাশে থাকতে হবে, ভালোবাসতে হবে, আর ফলো করতে হবে www.radiobangali.com।

0: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের আড্ডা বা বিষয় যাই বলি না কেন, আজকে আমরা একজনকে স্মরণ করব এবং যে মানুষটিকে স্মরণ করব তিনি কিন্তু আমাদের সকলের খুব প্রিয় কবি, রূপসী বাংলার কবি। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, একদমই ঠিক ধরেছেন, জীবনানন্দের কথা বলছি আমরা আজকে। তো গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, আর তাতেই তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। তো বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন, আবার অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। আবার সমালোচকদের অনেকে তাকে কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের পরবর্তী কবি, এই পরবর্তী কবি মানে বাংলা সাহিত্যের প্রধান কবিও বলেন। তো জীবনানন্দের মনোলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়, সেটা ধরুন ওই 1953 সালে। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে হয়েছে রূপসী বাংলা, মনোলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা শ্রেষ্ঠ কবিতা। তো আমাদের আজকের আড্ডা সেই জীবনানন্দ দাশকে নিয়ে। তো জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। আরও অনেক কিছু জানব, কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করছে গান, শুনে ফিরে আসি, তারপর আবারও জীবনানন্দ দাশকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব গান মুসাফির সঙ্গে থাকুন, ফিরে আসছি।
1: এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাৎসার, হাসি ও কান্নার সারাৎসার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

ভূমিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে চলছে জীবনানন্দ দাশের কথা। তো জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তো তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম এবং তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে। তো জীবনানন্দের প্রথম কাব্য নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। তো মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতা কিন্তু পরিণত হয়ে গিয়েছিলেন। জীবনানন্দের সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানবো, যেমন তার কাব্যে প্রকৃতি এসেছে সুন্দরভাবে, একেবারে যেন বাস্তব প্রকৃতি এবং প্রকৃতিপ্রেমী একজন কবি বলা যেতে পারে। শুধু প্রকৃতি নয়, কিন্তু তার কাব্যে যেটা এসেছে সেটা হলো নারী, কখনো শাশ্বতী, কখনো সুরঞ্জনা, আবার কখনো মনোলতা সেন। কী অভাবনীয় সেই সব লাইন যা আজও মনে দাগ কেটে যায়। তো প্রকৃতির অভাবনীয় সৌন্দর্যের কাব্যে প্রস্ফুটিত সেই মানুষটিকে সকলেই আখ্যা দিয়েছেন রূপসী বাংলার কবি। আমরা ফিরব তার কথা নিয়ে আবারও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে রেডিও বাংলাদেশ ডট কমে। সঙ্গে আছি আমি সবিক, আর সঙ্গে আছেন ওপারে আপনারা। তো জীবনানন্দ দাশের প্রথম জীবনের অপ্রকাশিত পাণ্ডুলিপি খোয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তার মেয়ে মঞ্জুশ্রী দেবী। যতদূর মনে পড়ছে, তিনি মেচেদা থেকে লোকাল ট্রেনে ফিরছিলেন। ট্রেনের বসার সিটের তলায় রাখা সুটকেসেই জীবনানন্দের অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল। তো অনেক খাতা ছিল। যখন হাওড়া স্টেশনে নামেন, তখন দেখেন ওই সুটকেসটি নেই, এবং সুটকেস চোর ভেবেছিল গয়না বা টাকা পয়সা আছে, কিন্তু সেসব কিছু না পেয়ে রদ্দি কাগজ হিসেবে বেচে দিয়েছিল। আর সেই কাগজ, মানে কাগজে আর কি, মুদির দোকানদার ঠোঙা করে সর্ষে বিক্রি করছেন। তবে হারানো পাণ্ডুলিপির কিছু অংশ উদ্ধার করা গিয়েছিল, পুরোটা কিন্তু পাওয়া যায়নি। এবং আরও অনেক কিছু জানা যায়, যেমন জীবনানন্দের এক খুড়তুতো বোন ছিলেন, তার প্রতি দুর্বল ছিলেন উনি।

কিন্তু সম্পর্ক গড়ার সাহস পায়নি। তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন। জীবনানন্দকে অনেক নামে আখ্যায়িত করা হতো, যেমন চিত্ররূপময় কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতম কবি, কিংবা ধরুন এই রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, বিপন্ন বিস্ময়ের কবি। তো এইভাবে কবিতে কবিকে আমরা জানতাম, আমরা চিনতাম, এবং কালচেতনার কবি বলতেন, আবার জীবনবোধের কবিও বলতেন। তাই আমরা আমাদের এই আটটা আবারও এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এখন অপেক্ষা করছে আবার কয়েকটা গান। ফিরে আসি, আবারও বলবো জীবনানন্দ দাশের আরও কিছু কথা, সঙ্গে থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

জীবনানন্দ দাশের কথা নিয়ে আড্ডা চলছে আজকে রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে। তো জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আরও কিছু জানবো, যেমন ধরুন এই ব্যাপারটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন, হয়তো আমরা কবিদের চিনি জানি কিন্তু নেপথ্যে অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে যেগুলো কিন্তু শুনলে শিহরিত হতে হয়। সেরকমই যেমন জীবনানন্দের বাড়ি প্রসঙ্গে জীবনানন্দের ছাত্র আবুল কালাম শামসুদ্দিন লিখেছিলেন, বাংলো ধরনের বাড়ি উপরে শনের চাল, বেড়া আধেক ইট আর আধেক বাঁশের, কিন্তু ভিতরে সাহিত্য পাঠকের কাছে আশ্চর্যের জগৎ, কি না বই আর বই। ভাবুন তো শুনলেই কেমন শিউরে উঠতে হয় এবং গাটা কেমন শিউরিত হয়। সত্যি তো জীবনানন্দ দাশ ফুলশয্যার রাতে স্ত্রীর কাছ থেকে গানের আবদার জানিয়ে বলেছিলেন, ফুলশয্যার রাতে তার সর্বপ্রথম কথা হলো, আমি শুনেছি তুমি গান গাইতে পারো, একটা গান শোনাবে? তো খুবই জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঝড়া পালক নামক একটি সিনেমা, যারা দেখেননি অবশ্যই দেখবেন। আরও অনেক কথা বাকি আছে বলবো, কিন্তু এখন আবারও গানে ফিরি, সঙ্গে

ব্যাংকটুকু ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে জীবনানন্দ দাসকে নিয়ে। তো আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, আমরা অনেকেই হয়তো জানি না এই ব্যাপারে, যে কবি জীবনানন্দ দাস কিন্তু নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই 850 কবিতার বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262 কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে গিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তরঙ্গে মজুদ থাকলেও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি জীবনানন্দ দাস। তবে তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং রূপসী বাংলা প্রচ্ছদ নামে প্রকাশিত হয়। আরেকটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় মৃত্যু পরবর্তীকালে, যা বেলা অবেলা কালবেলা নামে প্রকাশিত হয়। তো জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন, তবে নিভৃতে গল্পে বা উপন্যাসে লিখেছিলেন প্রচুর, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেয়নি। এছাড়া ওই যেটা আগেই বলেছি, 665টির বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন, যার অধিকাংশ এখনো প্রকাশিত হয়নি। আমাদের আড্ডা আছে পর্যন্তই। radiobanglanet.com এর পক্ষ থেকে জীবনানন্দ দাসের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি। কবি যেখানেই থাকুন, আমাদের মধ্যে আজীবন থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আদুরে, আদুরে এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে মিশে আছে অনেক আদর। আপনার প্রিয় মানুষের কাছে আপনার নানা রকম আদর আছে, যেমন আদরের ডাকনাম আছে, আদরের হাতে রান্না করা খাবার আছে, কিংবা আদরের মানুষ আছে, যেই মানুষগুলো আমাদের মন এবং প্রাণ দুটোই সতেজ করে। আপনার জীবনও নিশ্চয়ই আদুরে মানুষ কিংবা আদুরে ডাকনাম কিংবা আদুরে যাবতীয় কিছু আছে, থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন এর উদ্দেশ্য

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনারা যদি এখনও ফলো করা না হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে আমাদের ফেসবুক পেজটা একবার ফলো করে দিন। অনেক মানুষের কাছে আদুরে পেটস থাকে, তাদের প্রিয় মানুষ তাদের পোষ্য, এবং সেটা ম্যাক্সিমামটাই ডগি হতে পারে, বিড়াল হতে পারে, এবং তাদের ভারী মজার মজার আদুরে নাম আছে। সেই নামগুলো আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার সবথেকে আদুরে পোষ্যটার নাম কিংবা তার সঙ্গে কোনো স্পেশাল মোমেন্টস থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনার আদুরে পোষ্যটার সঙ্গে তো আপনার প্রচুর মেমরিজ থাকারই কথা, কারণ পেট এমনই একটা, সে আপনার সব সময় সঙ্গী, স্পেশালি অবসরের সঙ্গী। আমার কাছে একটা সফট টয়েজ আছে যেটা পিলো কাম ডগ, কিন্তু ওকে আমি একটা আদুরে নাম দিয়েছি, ওর নাম গোল্লা। যখন আমার ভীষণ মন খারাপ হয় তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়, আর যখন আমি রাত্রে ঘুমাই তখন ওকে মাথায় রেখে আমি ঘুমোই। সত্যি কথা, আমরা আদুরে জিনিসগুলোকে মাথায় রেখে দিই। গোল্লা আমার কাছে ভীষণ স্পেশাল একজন, সফট টয়েজ হলেও ও আমার খুব কাছের একজন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর, এসে আড্ডা মারব আরো গোল্লাকে নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
1: জো নাকি জয় গো নাকি

তাই তারারা অন্য নাকি আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুকু।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন এর উদ্দেশ্য। আজ কথা হচ্ছে আদুরে জিনিসপত্র নিয়ে, যেগুলো আমাদের কাছে ভীষণ আদুরের। কথা হচ্ছিল গোল্লাকে নিয়ে। গোল্লা সফট টয়েজ হলেও মানছি ওর কোনো প্রাণ নেই, কিন্তু যখন আমার প্রাণটা কেঁদে ওঠে তখন ওকে জড়িয়ে ধরে আমার স্ট্রেস রিলিজ হয়। সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং ভীষণ গভীর একটা বিষয়। আমি জানি এরকম কোনো স্পেশাল জিনিস যেটা আপনার স্ট্রেস রিলিজ করে কিন্তু আপনার ভীষণ আদরের, সেই জিনিসটা কী সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ আড্ডা মারছি আদুরে জিনিসপত্র নিয়ে। আদুরে ডাকনাম আছে, আদুরে খেলনা আছে, আদুরে পোষ্য আছে। আপনার সবথেকে আদুরে জিনিসটা কোনটা সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতেই পারেন, +7475039657712-তে। আজকে একটা সিক্রেট আপনার সঙ্গে আমি শেয়ার করছি। আমার একটা আদুরে ডাকনাম আছে, সেটা ছোটোবেলায় আমার বাবা মা আমাকে ডাকতেন, সেই নামটা আপনার সঙ্গে আমি শেয়ার করব। সেই নামটা হলো ম্যাও। আমাকে বাবা মা ছোটোবেলায় আদর করে ম্যাও বলে ডাকতো, এবং বিড়ালের সঙ্গে নাকি আমার অনেক অ্যাক্টিভিটিস ভীষণ মিলে যেত সেই সময়। ছোটোবেলাটা সত্যি মজার হয় এবং ছোটোবেলাটা সত্যি খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেরকমই কেটে যায় আজকের এই বিশেষ আড্ডার সময়টা। আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেট, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। আশা ভোসলের কণ্ঠে সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে এই সোনার গল্পই বলবো। আসলে আমরা যখন কোনো কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে কেউ আমাদের কথাগুলো শুনবে, কিন্তু যদি সত্যি সোনার কেউ না থাকে, তাহলে কি আমাদের কথা বলতে ইচ্ছে করবে? তবে এটা ঠিক, যদি সত্যি কেউ আমাদের এরকম কোনো রোম্যান্টিক কথা বলে, তখন আমাদের এই গানের মতোই বলতে ইচ্ছে করবে যে তুমি বলবে আমি শুনবো। কারণ ওই মিষ্টি মিষ্টি প্রেমের কথাগুলো শুনতে কার না ভালো লাগে, আর সেই জন্যই মনে হয় এই কথাগুলো কেউ বলতেই থাকুক আর সেটা আমরা শুনতেই থাকি। কিন্তু রোজকার জীবনে আমরা এই যে নানা কথা বলি, সেখানে কিন্তু সত্যি কথা বলার যেমন লোক রয়েছে, তেমনি কথা শোনার লোকেরও কিন্তু প্রয়োজন। এই শোনার গল্প নিয়েই থাকবো আমরা আজকে আমাদের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যখন কোনো কথা বলি, আমরা তখন এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাগুলো কেউ শুনবে। যেমন আমি বলছি, আপনি শুনছেন, আর এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের কথা বলা আর শোনা। সেই শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে শোনার কথা বলছি, আসলে এখন শোনার লোকের ভীষণ অভাব। সবাই ভীষণ বলতে চায়, সবাই চায় যে আমার কথাগুলো আগে বলে দিই, আমার কথাগুলো কেউ শুনুক। কিন্তু সবাই যদি ভাবে যে আমার কথাটা আমি বলতে চাই, তাহলে শুনবে কে? তাই শোনার মানুষ কিন্তু ভীষণ প্রয়োজন, যেটা এখন ভীষণ কমে যাচ্ছে। কারণ সত্যি সত্যি শোনার জন্য যেই ধৈর্যটা প্রয়োজন, সেটা এখন অনেকের মধ্যেই কিন্তু আর পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে ভালো লিসেনার সত্যি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা কোনো সফল মানুষদের দেখি, তখন দেখি যে তারা কিন্তু গুড লিসেনার হয়। তাই ভালো শোনার অভ্যেস তৈরি করাটা কিন্তু ভীষণ জরুরি। আমাদের এই শোনার গল্পের কথা যখনই আমি বলছি, তখন মনে পড়ে যাচ্ছে আমার এক বন্ধুর কথা, বলবো আপনার সঙ্গে, শেয়ার করব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ki bashir shure oi mon je range akash range shona chara ro dure
1: amra onek shomoy bole thaki je amar kotha keu shone na ba bachara ekdom kotha shore na ei kotha gulo kintu amra onek shomoy shunte pai আজ আমরা কথা বলছি সোনার গল্প নিয়ে শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সোনার কথা বলছি, আসলে আমরা সবাই সেই কথাগুলোই শুনতে পছন্দ করি যেগুলো আমাদের ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই। আমরা সেই কথাগুলো একদম শুনতে পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের মতের বিরুদ্ধে, সেটা বাচ্চা হোক কিংবা বড়। আমরা নিজেরাও কিন্তু সেই কথাগুলো মোটেই পছন্দ করি না বা শুনি না যেগুলো আমাদের একদম মনে হয় যে আমাদের শুনতে ইচ্ছে করছে না। বাচ্চারাও ঠিক তেমনই, তাদের যেই কাজটা করতে ভালো লাগে না সেই কথাটা তারা একদম শোনে না। তাই আমরা যদি এমন কথা বলি বা কথাগুলোকে আমরা শোনার মতো করে বলি, তার ভালো লাগবে এমন করে বলি, তাহলে সেই কথা সবাই শুনতে চাইবে। কিন্তু যদি আমরা সেই কথাগুলোকে আদেশ উপদেশের মতো করে বলি, তাহলে কিন্তু সেই কথা শুনতে মোটেই ভালো লাগবে না। আর এইভাবেই কিন্তু এই কথা বলা আর সেই কথা শোনা, এই যে একটা পরপর কাজগুলো, সেগুলো কিন্তু হয়ে যায়। আর এই যে শোনার গল্প, সেটা কিন্তু জারি থাকবে। তাই অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি শোনার গল্প নিয়ে। আমরা কেউ বলি, কেউ শোনে, সেখানে আমরা অনেক সময় দেখি বলার লোকটি প্রচুর রয়েছে কিন্তু শোনার লোকের বড় অভাব। আর সেখানেই আমার এক বন্ধু একবার খুব মজার একটা কথা বলেছিল। ও বলেছিল যে প্রথম দিনই কোনো সম্পর্কের মধ্যে ঠিক হয়ে যায় কে বলবে আর কে শুনবে। আসলে ওই যে বলা, সে বলাটা হয়তো অনেক সময় অনেক সহজ হয় কিন্তু শোনার কাজটা কিন্তু অত সহজ হয় না, বেশ কঠিন সেই কাজ। তাই ধৈর্য ধরে কারো কথা, কারো বায়না, কারো আদেশ, কারো উপদেশ, এগুলো শোনাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর সেই কাজটা যদি কাউকে দিনের পর দিন করতে হয় আর তার যদি বলার সুযোগ না থাকে, সে কিন্তু একদিন সেই ধৈর্যের বাঁধটাকে তার ভেঙে ফেলতে হয়, আর তখনই কিন্তু একটা প্রতিবাদও দেখা যায়। আবার অনেকেই দেখা যায় মুখ বুঝে সে সেই শোনার কাজটা করে চলেছে। এই বলা আর শোনা, এই যে ব্যাপারটা, আর সেটা একেবারেই নির্ভর করে যে কি বিষয়ে বলা হচ্ছে আর সেটা শোনাটা কতটা জরুরি। এই বলা আর শোনা দুটো কাজের মধ্যে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। এই শোনার গল্প আমাদের জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোনার গল্প নিয়ে, যেখানে এই বলা আর শোনা এই কথাগুলো তো আমরা প্রায় শুনি, কারণ আমরা কেউ বলি আর কেউ শোনে, আর এইভাবেই কিন্তু চলতে থাকে। এখানেই আমাদের আজকের এই পপকর্নের আড্ডায় অবশ্যই শেয়ার করতে ইচ্ছে করছে আপনার সঙ্গে অমৃতা প্রীতমের একটি কবিতার কিছুটা অংশ। সেই কবিতা দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। দেখা হবে আগামীকাল থেকে একই সময় চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, উনি বলতেন সে শুনত, চলত সে এক খেলা বলবার আর শুনবার। খেলার সরঞ্জাম ছিল দুটি কাগজের চিরকু, একটিতে লেখা ছিল বলো, একটিতে লেখা ছিল শোনো। একে কি নিয়তি বলে নাকি নিতান্তই কাকতলীয়, তার তোলা চিরকুটে সর্বদাই লেখা থাকত শোনো। সে শুধু শুনেই গেল, সে শুনল আদেশ, সে শুনল উপদেশ, নিষেধাজ্ঞা সব ছিল তার জন্যই, তার জন্য ছিল প্রত্যাখ্যান। সে জানত বলা আর শোনা কেবলমাত্র ক্রিয়াপদ নয়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লাইমলাইট এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেকেই আসতে চান, কিন্তু সেই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কেমন, বা লাইমলাইট জিনিসটাই বা ঠিক কীরকম, সে সম্পর্কে কীরকম আইডিয়া আছে বলুন তো আমাদের প্রত্যেকের? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে লাইমলাইটকে নিয়ে। আগে হ্যাঁ, লাইমলাইট এমন একটা জায়গা একদম সেন্টার স্টেজে যেখানে কি না আমরা অনেকেই বা বলতে গেলে প্রায় প্রত্যেকেই হয়তো আসতে চাই, কিন্তু যারা এই লাইমলাইটে থাকেন তাদের জীবনটা ঠিক কীরকম সেই নিয়েই আমি গৌরব আজকে আপনার সঙ্গে আড্ডা জুড়ে দেব, কিন্তু সবই জুড়ে দেব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যারা গ্রুপ থিয়েটার করেন তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তারা যে ওখান থেকে খুব বেশি উপার্জন করেন তা কিন্তু নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে এরকমও হয় যে নিজের গ্যাটের কড়ি খরচ করে তারা গ্রুপ থিয়েটার করেন, কিন্তু তথাপি তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তো রেডিও বাংলানেট .com-এ আমাদের আড্ডাটা জারি আছে আজকে লাইম লাইট নিয়ে। তো যে কথা বলছিলাম যে যারা গ্রুপ থিয়েটার করেন তাদের যে ডেডিকেশন লেভেল ঠিক কতটা ওপরে, আমি আমার এক বন্ধুর উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। সে বন্ধু মোটামুটি ভালোই চাকরি বাকরি করত, কিন্তু সে শুধুমাত্র গ্রুপ থিয়েটার করবে বলে আর গ্রুপ থিয়েটারের জন্য সময়ের অভাব হচ্ছে বলে সে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে সে ছোট্ট একটি বিজনেস করছে যাতে সময়ের অভাব না হয় এবং গ্রুপ থিয়েটারটা মন দিয়ে করতে পারে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের আড্ডাটা লাইমলাইটকে নিয়ে জারি আছে, লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে জারি আছে। তো সেরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। যার গল্প ওয়েট করবে তিনি একজন বিখ্যাত মানুষ, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কিছু বছর আগে একটা জনমত সমীক্ষা করা হয়েছিল যে অ্যাক্টর অব দ্য মিলেনিয়াম ঠিক কাকে বলা যেতে পারে, বা স্টার অব দ্য মিলেনিয়াম। সেক্ষেত্রে কিন্তু কিছু

বেশ কিছুটা ভোটে এগিয়ে জিতে নিয়েছিলেন স্টার অব দ্য মিলেনিয়ামের তকমা অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে লাইম লাইট এবং লাইম লাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো লাইম লাইটে থাকা সব থেকে যে বড় ব্যক্তিত্ব হিন্দি ফিল্মে, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের প্রথম দিকটা কিন্তু মোটেও খুব একটা সুবিধার হয়নি, কারণ পর পর ফিল্ম তার ফ্লপ হয়েছে, কেউ দেখেনি। কিন্তু হালটার তিনি ছেড়ে দেননি, হাল ছেড়ে দেননি, তিনি লড়াই চালিয়ে গেছেন এবং আলটিমেটলি তিনি এই সাফল্যের শীর্ষে উঠেছেন। আপনি যত মানুষজনদের দেখবেন যারা লাইমলাইটে আছেন, তাদের প্রত্যেকের বা বলতে গেলে প্রায় প্রত্যেকের জীবনের কাহিনীটাই এরকম। প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল, সীমাহীন লড়াই, তারপর বুঝতেই পারছেন বিশাল স্টারডম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডার বিষয় হলো লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজন। আর সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিল্ম এবং নাটক এই নিয়ে কিন্তু একটা বেশ টানাপোড়েন কাজ করে সেই সমস্ত মানুষদের মধ্যে যারা রীতিমতন লাইমলাইটে রয়েছেন, মানে যারা রীতিমতন চুটিয়ে নাটক করেন, তাদের আবার অনেকেই মনে করেন যে ফিল্ম ব্যাপারটা অতটা ভালো নয়। আবার যারা রেগুলারলি ফিল্ম করেন তাদের বক্তব্য হচ্ছে এতে অসুবিধাটা কোথায়। আবার এরকম ঘটনাও ঘটেছে যখন কি না একটি সফল নাটক অত্যন্ত সফলভাবে একটি ফিল্মে জায়গা করে নিয়েছে, যেমন ধরুন বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। আর আজকে বাদল সরকার, যিনি কিনা থার্ড থিয়েটারের জনক, তার জন্মদিন। রেডিও বাংলাটাই .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা .com।

নাটক এবং সিনেমা কিছু কিছু ক্ষেত্রে এই দুটো আর্ট ফর্মের মধ্যে বিরোধ লক্ষ্য করা যায়, কিন্তু এই দুই আর্ট ফর্মের কাণ্ডারি যখন এক জায়গায় হন তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হতে বাধ্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ফিল্ম এবং সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায় এবং বাংলা থিয়েটার জগৎ তো বটেই, গোটা বিশ্বের থিয়েটার জগতের অন্যতম বলিষ্ঠ অভিনেতা উৎপল দত্ত, এই দুজন যখনই এক জায়গায় এসেছেন তখনই কিন্তু ইতিহাস তৈরি হয়েছে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করলাম। কেমন লাগলো বলুন তো এই সমস্ত মানুষজনদের কথা জেনে? এই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কীরকম, কতটাই বা তাদের স্ট্রাগল, কীভাবেই বা তাদের প্রিপারেশন নিতে হয়, এরকম কিছু কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই লাইমলাইটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লাইমলাইটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা নিয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি, যেখানে গল্প হবে, আড্ডা হবে এবং তার সাথে সাথে মন খারাপ হলে ভালো ভালো গানও শোনা হবে, আবার ঘুরতে যাওয়ারও কথা হবে। তাহলে আজকে বুঝতেই পারছেন আমার কথা শুনে যে কিছু একটা ঘুরতে যাওয়ার কথা আছে, আড্ডা হবে সেটা নিয়ে অবশ্যই। এবং কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন, তাও একটু বলি যে একটা ব্রেক নিচ্ছি, তারপর ফিরে এসে বলি আপনাকে। ততক্ষণ কিন্তু কান রাখতেই হবে radiobanglanei.com এ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে ঘুরতে যাওয়ার কথা হবে। এবং ঘুরতে যাওয়ার কথা বললেই যদি আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু আমাদের অনেক কিছুই দেখতে হয়। সবার ফার্স্ট কিন্তু দেখতে হয় যে আমাদের টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা, কারণ বিদেশে কি কেউ ধার দেবে না। আর তারপরে দেখতে হয় সেটা আমার মনে হয় যে সেই পরিবেশটা আমার জন্য কতটা মানানসই, কারণ সব পরিবেশই আমরা মানে যুগসই করতে পারি না, তাই তো? ধরুন অনেকেরই গরম সহ্য হয় না, সে যদি ডেজার্টে যায় হয়তো শরীর খারাপ হতে বাধ্য। তো সেই সব কিছু খেয়াল রেখে আমার মনে হয় যে সব কিছু যদি মিলে যায়, অর্থাৎ গ্রিন ঠিক হয়ে যায়, তাহলে আপনি ঘুরতে যেতেই পারেন। এবং বিদেশে যদি ঘুরতে যান এবং সেটা যদি ইউরোপ হয়, তাহলে অবশ্যই কিন্তু পর্যটকদের কাছে নরওয়ে দেশটা খুবই খুবই টানে, আকৃষ্ট করে। কেন করে সেটা মোটামুটি আমরা সবাই জানি। তার সাথে সাথে অবশ্যই নরওয়ের যে অসলো শহর, সেই যে সেখানকার নগর পরিকল্পনা এবং পুরো শহরটাই দেখতে এত সুন্দর সাজানো গোছানো, সেটা বিশেষ করে কিন্তু টানে মানুষকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

radiobanglani.com-এ আজকে কিন্তু নরওয়ে নিয়ে কথা হচ্ছে, এবং নরওয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা সবাই জানি যে নরওয়ে কিন্তু নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ যদি আপনি মাঝরাতে ঘুমান, ভাবুন জাস্ট 3টে বাজে বা 2টো, আর সেই সময় আকাশে সূর্য জল জল করছে, সেটা কিন্তু একমাত্র আপনাকে ওই মে জুলাইয়ের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় সূর্য অস্তই যায় না নরওয়েতে, সেই সময় আপনাকে নরওয়ে যেতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে নরওয়েতে, অবশ্যই কান রাখতেই হবে আজকের আড্ডায়।

0: চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, নরওয়ে যাবেন। নরওয়েতে গিয়ে ওই যে যেই সময়টা বললাম, যেই সময়টা সূর্য অস্ত যায় না, সেই সময়টাতেই যাবেন। এবং সেই সময় নরওয়ে নর্ডকাপ বলে একটা জায়গা আছে, অপূর্ব এক সুন্দর জায়গা, মানে অন্যতম এক সুন্দর জায়গা নরওয়ের মধ্যে। এবং এটি আর্কটিক মহাসাগরের থেকে প্রায় 1000 ফুট উপরে উপস্থিত। এবং এখানে প্রত্যেক বছরই প্রায় 2 লক্ষ পর্যটকরা কিন্তু আরোহণ করেন। এবং যেহেতু এটা আর্কটিক মহাসাগর থেকে 1000 ফিট উপরে উপস্থিত, এবং সেখানে যদি আপনি পৌঁছান আরোহণ করে, তাহলে কিন্তু আপনি প্রায় পৃথিবীর, মানে পৃথিবীকে একটু ওপর থেকে দেখে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা নিতেই পারেন প্রায়। এবং এটা কিন্তু কি বলবো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষজন বলেছে, এবং সেখান থেকে আপনার সাথে শেয়ার করবে।

যখনই ঘুরতে যাওয়ার সাথে সাথে নেচার আসে তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়, এবং যারা সত্যি মন থেকে নেচার ভালোবাসেন আমার মনে হয় তারাই কিন্তু ঘুরতে যেতেও ভালোবাসেন। আর নেচার মানেই কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার সব কিছু। ঠিক সেই রকমই নরওয়েও কিন্তু আপনার জন্য প্রিয় হতে পারে। আর আমরা জানি মেরু ভাল্লুকের কথা, ছোটবেলা থেকে পড়ে এসেছি, পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী বলা যেতে পারে এই মেরু ভাল্লুক। এবং এই মেরু ভাল্লুক দেখতে গেলে আপনাকে অবশ্যই নরওয়ের সালবার্ডে দেখতেই হবে, কারণ এই নরওয়ের এই যে সালবার্ড সেখানে মেরু ভাল্লুক, তিমি, শিল, আর্কটিক শিয়াল, হরিণ ইত্যাদি আরো অনেক কিছু দেখতে পাবেন যেগুলো অন্য জায়গায় দেখতে পাবেন না। তাই জন্য অবশ্যই আপনাকে কিন্তু নরওয়ের এই সালবার্ড যেতেই হবে। আর একটা কথা, এখানে কিন্তু এতটাই কম তাপমাত্রা যেখানে কোনো ডেড বডি অর্থাৎ মৃতদেহ সেখানে কিন্তু পচন ধরে না।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা মেয়ে ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ আপনাদের নিয়ে যাব একদম সমুদ্রের গভীরে। ইয়েস, আজকে সেই গভীরে প্রবেশ করে আমরা কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ফিশের মুখোমুখি হব। ঘাবড়ে গেলেন? ভয়ঙ্কর কথাটা বললাম আর তার সঙ্গে ফিশ কেন বললাম? হ্যাঁ, নিঃশব্দে ফিশ ফিস করে যারা শব্দ করে তারা কিন্তু ভয়ঙ্করই হয়। আর তাই ভয়ঙ্কর ফিশ, কারণ যারা রেগে যায় তাদের ভেতরে আবেগটা কিন্তু প্রচণ্ড থাকে, তাই তারা প্রচণ্ড রেগে গেলে আবেগ তাড়িত হয়ে রেগে যায়। কিন্তু যারা বিটকেল বা শয়তান হয় তারা কিন্তু মিচকে মানে ফিস ফিস করে কথা বলে মানুষকে রাগিয়ে দেয়। তাই আজকের এই আড্ডার একদম গভীরে যাব সমুদ্রে, ঠিক যেরকম মানুষের গভীরে গেলে বোঝা যায় মানুষটা ঠিক কেমন, ঠিক আজ আমরা সমুদ্রের গভীরে যাব আর চিনব সেই অদ্ভুত ধরনের ফিশগুলো কেমন। তাহলে আজকের এই প্রথম আড্ডাটা শুরু করব পিরানহা নামে একটি মাছের নাম দিয়ে। হ্যাঁ, এই মাছের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ। দক্ষিণ আমেরিকার মিঠে জলের ঝাঁকে ঘুরে বেড়ানো একটি মাছ সম্বন্ধে যেটুকু শোনা যায় তাকে মিঠে বলাই যায়। নদী ও ঝর্ণার জলের বাসিন্দা এই মাছটির দাঁতগুলো ধারালো ছুরির মতো ছকছকে এবং এরা মাংসাশীয়। তবে শুধু সেই কারণেই এদের খতরনাক বলাটা অন্যায়, কারণ এর বদনাম আছে মানুষকে আক্রমণ করে বলে। কিন্তু গবেষণা বলছে কোনো কারণ ছাড়া এ এমন কাজ করে না। মৃত প্রাণী বা গাছ অন্য মাছ ও পতঙ্গই এর খাদ্য তালিকার সঙ্গে যুক্ত। একটা জিনিস কিন্তু জানা যায় যে হ্রদের জলে থাকলেও বন্যায় জঙ্গল উপচে গেলে সেই স্থলভূমিতেও কিন্তু পিরানহা উঠে আসতে পারে। যখন খরা চলে বা জল যায় তখন কিন্তু এরা খাদ্য খোঁজার জন্য মরিয়া হয়ে জানায় তাই করতে পারে, এমনকি চাইলে মানুষকে আক্রমণও। সুতরাং বদনামটা পুরোটাই যে মেমকা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আজকের এই আড্ডা এইভাবেই জমে উঠবে সমুদ্রের গভীরে মাছেদের চিনে চিনে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর আজ গান মুসাফির চলছে সমুদ্রের গভীরে, ভয়ঙ্কর কিছু ফিশেদের সঙ্গে আমাদের পরিচয় ঘটানো। কঙ্গো নদীতে সাঁতারুদের উপর এক মাছের আক্রমণের ঘটনা শোনা যায় প্রায়, অর্থাৎ কাঠগড়ায় প্রায় ওঠে টাইগার ফিশের কথা। আফ্রিকান নদী ও হ্রদের পরিচিত মাছ এই টাইগার ফিশ। 4 ফিট লম্বা, বাঘের মতো ডোরা কাটা এই মাছের দাঁতের শোয়া এমনই যে যখন চোয়াল বন্ধ থাকে তখনও সে দাঁত চারপাশে বেরিয়ে থাকে, বা বলা ভালো দাঁত ছোরকুটে থাকে। আফ্রিকার মিষ্টি জলের মধ্যে এটি একমাত্র মাছ যেটি মানুষকে আক্রমণ করে। বাঘের মতো দাঁত হওয়ার কারণে তাদের এই নামে লোকে বললেও অনেকে বলে যেটা বাঘের মতোই মেজাজি হওয়ার কারণেও তাদের এই নাম হতে পারে। এমনকি অন্য মাছও অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তবে কারোর বড়শিতে বেঁধে গেলে প্রচণ্ড লড়াই করে থাকে এরা। তবে যতই ব্যাঘ্র বিক্রম থাকুক, মানুষের লোভ থেকে মুক্তি নেই, কারণ আফ্রিকার কোনো কোনো জায়গায় এই মাছ আবার খাওয়াও হয়। তবে সব ধরনের টাইগার ফিশ যে মানুষের ক্ষতি করে এমনটাও নয়, এইমাত্র ব্যতিক্রম গোলিয়াথ টাইগার ফিশি। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গভীরে, সমুদ্রের গভীরে কারা বেশি ভয়ঙ্কর, কোন ভয়ঙ্কর ফিশেরা, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট.কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারাটা চলছে ভয়ঙ্কর ফিশ নিয়ে কথা। এবার একটু পাফার ফিশের কথা বলবো। এই মাছটির ছবি দেখলে আপনাদের সকলের একটা মজার ধারণা হবে, মানে শুধু মজার নয়, মানে খেলতেও ইচ্ছে করতে পারে, ঠিক যেন খেলনার একটা রংচঙে বল। একে কখনো কিন্তু রফিশ বা হুন্ডু নামেও ডাকা হয়, আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর কেরামতি। কি যখন এই মাছ ভয় পায় তখনই সে নিজেকে এরকম ফুলিয়ে গাপলুশ করে ফেলে। কি করে? জল বা হাওয়া খেয়েই তারা গল্লু হয়ে যায়, তখন তারা এদের আক্রমণকারীরা গিলতে পারে না। কি দারুণ, তাই না? ঠিক যেন ওই স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো ক্ষমতাধর, মানে বিশ্বের নানা জায়গায় এদের চেহারার মাপও আলাদা। তবে কিছু প্রজাতির পাফার ফিশ আছে বেশ বিষাক্ত, কোথাও কোথাও এদের আবার খাওয়াও হয়। তবে খাওয়ার আগে বিষাক্ত অংশটি ভালো করে পরিষ্কার করে বাদ দেওয়া দরকার, ঠিক মতো বাদ না দিলে গুরুতর অসুস্থতা ও মৃত্যু পর্যন্ত করতে পারে। তো কিছুদিন আগে ব্রাজিলে এক পরিবারের সঙ্গে এমন অশৈলী এক কাণ্ডই ঘটেছিল, তবে এত কিছু সত্ত্বেও একে ভালোবেসে অ্যাকোয়ারিয়ামে পোষাও হয়, এবং কোনো কোনো দেশে এটি দস্তুর মতো সৌভাগ্যের প্রতীক। তাই ভয়ানক মানেই যে ঘৃণা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ভয়ঙ্কর ফিশের কথা নিয়ে। এখন ইয়েস গান

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

সোম থেকে শুক্র এভাবেই আড্ডা জমে ওঠে, আর আজ সেভাবেই আমাদের আড্ডা কিন্তু জারি আছে। আর আজকের আড্ডা সমুদ্রের একদম কোবিনে, যেখানে ভয়ঙ্কর ফিশদের কথা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। এবার একটু স্টিংরে নামক একরকম ফিশের কথা বলবো। খুব চ্যাটালো এবং বিশাল পাতার মতো দেখতে প্রাণীটি বেশ কয়েক বছর আগে টিভি উপস্থাপক ও প্রাণী বিশারদ স্টিভ আরউইনকে মেরে ফেলার জন্য সংবাদ শিরোনামে চলে এসেছিল। নিরক্ষীয় অঞ্চলে সব উপকূলবর্তী অঞ্চলেই স্টিং রেড রাজপাট। কেউ কেউ নোনা জলে থাকলেও অনেকে আবার মিষ্টি জলেরও বাসী। দুপাশে দুখানা ডানার মতো পাখনা দেখলে একে দূর থেকে যেন রূপকথার পরি বলে মনে হয়, কিন্তু তা ভ্রমই। এর লম্বা সরু লেজটি দেখলে চাবুকের কথা মনে পড়ে যাওয়াও কিন্তু আশ্চর্য নয়, আর সেখানেই এক বা একাধিক স্পাইন মারাত্মক বিষের আধার, ফলে লেজটি কারোর গায়ে লেগে গেলে সে সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। এবং তবে এরা কিন্তু সাধারণত বেশ নিরীহ স্বভাবে, বিশেষত এক স্বভাব হলো বালির মধ্যে গর্ত করে থাকা। এদিকে আবার জলে সাঁতার কাটতেও কিন্তু ভালোবাসে, তবে কখনোই নিজে থেকে নয়। ঘাবড়ে গেলেন? যদি একে বিরক্ত করা হয় বা কেউ মারিয়ে ফেলে তাহলে কিন্তু চাবুক আছড়ায়। যদি স্টিং রেড ছোবল খাও সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাবে। নোনা জলে জায়গাটি পরিষ্কার করে রক্ত বেরোতে দিতে হয় যাতে বিষ বেরিয়ে যায়। কিন্তু এমন হতে পারে জায়গাটি ফুলে গিয়ে প্রচণ্ড অ্যালার্জি দেখা দিল, বুকে বা পেটে কামড়ালে মানুষ মারাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে স্টিং রেড ছোবলে মাত্র 20 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর সেটাই বাঁচোয়া। কারণ বালির নিচে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে বলে একে দেখতে পাওয়া অত সহজ নয়, আর তাই সাধারণত পায়ের দিকেই কামড়ানোর কথা শোনা যায়। তাই একটা কাজ করা যায়, অল্প জলে বালুকা বেলায় হাঁটার সময় খুব জোরে পা ফেললে বা গতিপথে ছোট পাথর ছুঁড়ে এগোলে স্টিংরে আগাম খবর পেয়ে যেতে পারে, সেটাই ভালো কি, তাই না? নাহলে আপনার অবস্থা বুঝতেই পারছেন তো। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, ফিরে আসছি আবারও সমুদ্রের তলার ভয়ঙ্কর ফিশেদের চিনে নেওয়ার পর্ব জারি আছে থাকবে। এখন গান।

সমুদ্রে ট্রলার ভয়ঙ্কর ফিশ নিয়ে আড্ডা চলছে আজকের এই গান মুসাফিরের আড্ডার। এবং এইভাবেই মাছ বলতেই পারতাম, কারণ এই জন্যই একটা অন্যভাবে ব্যাপারটাকে সাজানো যাবে, আর তার জন্যই ভয়ঙ্কর ফিশ কথাটা বলছি। আমাদের আড্ডার একদম শেষ দিকে, তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই এই শো শেষের পর আমাকে জানাতে ভুলবেন না। 7405096571212 অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই শো আপনাদের কেমন লাগলো। সার্কাস্টিক ফ্রেঞ্চ হেড, নিশ্চয়ই অনেকেই এই বিটকেল নামটা শুনেছেন, শুনলে নিশ্চয়ই ভয় লাগছে। হ্যাঁ, ভয় আমিও কিন্তু পেয়েছি। তার কারণ এই অদ্ভুত ধরনের ফিশটি ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সমুদ্রের পাথরের জমি বা বালিতে ঘোলাফেরা করা প্রাণীটি একটি নির্জনতা প্রিয়, আড়ালে আপটালে পাথরে ফাটলের ভিতর লুকিয়ে থাকে, কিন্তু রেগে গেলে ব্যাস 3-8 ইঞ্চির প্রাণীগুলো 12 ইঞ্চির হয়ে যেতে পারে। ভাবতে পারছেন, আশেপাশের প্রতিবেশী প্রাণীই নয়, সমুদ্রের নিচে ঝাঁপ দেয় যারা, সেই সমস্ত ডুবুরিরাও এদের রাগের হাত থেকে মুক্তি নেই। রাগ হলেই অমনি চোয়াল ফাঁক করে মুখের ভিতরের আশ্চর্য রঙের ভেলকি দেখিয়ে দেয়, বোঝবাজিও বলা যায়, কেননা ততক্ষণে আগের অবস্থার চেয়ে প্রায় 4 গুণ ফুলে গেছে সে। তবে এসব করে কেন? এভাবে গায়ের জোর দেখিয়ে কিন্তু জায়গাও দখল করে নেয় সে। আর একই প্রজাতির মাছ হলে তারা চোয়াল চোয়ালে যুদ্ধ করে, ভাবতে গেলেন, পরস্পরের চোয়ালে আটকে কিছুক্ষণ থাকেও, দেখতে খুব অদ্ভুত লাগলেও আসলে তখন একটা লড়াই চলে। বেশিরভাগ ক্ষেত্রে এটা জায়গা দখলের লড়াই, যত বড় চোয়াল তত বেশি জেতার ক্ষমতা, ঠিক আমাদের মানুষের জীবনের মতো, যত বেশি লড়াই তত বেশি বেঁচে থাকা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও গান মিশ্রের আড্ডা শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। আজকের জন্য

আমার জীবনে যতগুলো প্রেম এসেছে বা আমি যতগুলো প্রেমের ঠিকানায় গেছি সবকটাই রং রুটে চলে গেছে। তাই রং রুটটা আমার জন্য একটা যেন লেসন, মানে আমরা যখনই রং রুটে যাই সেটা আমাদের পথের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানুষ চেনার ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, একবার রং রুটে যাওয়া উচিত। কারণ আমার মনে হয় যে যখনই আমরা সঠিক পথে হাঁটব না বা রাস্তাটা এদিক ওদিক হবে হয়ে আমরা রং রুটের দিকে হাঁটব বা ভগবান আমাদের সেই পথে চালিত করবেন, আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা লেসন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পর পর তিনটে গানের পর। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ

চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 3। ফিরছি পরপর দুটো গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে

0: শুধু প্রপার্টি নয়, এ যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
3: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক সময় দেখা গিয়েছে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা সঠিকভাবে ফোকাস করতে পারছি না, ফলে আমরা আমাদের অন্যান্য প্যাশনগুলো ফলো করছি। সেটা ফলো করা খুব একটা খারাপ নয়, অর্থাৎ আমরা চাইছি যে আমাদের ফোকাসটা কিছু সময়ের জন্য সুইচ করতে, অর্থাৎ রং রুটে যেতে। কি এমনটা নিশ্চয়ই আপনারও হয়? আসলে আমাদের যেই কাজটা করতে এবং লক্ষ্যের দিকে পৌঁছতে গেলে যে বাধা বিপত্তিগুলো আসে, সেগুলো আমাদের জন্য এক একটা লেসন। তাই আমাদের রং রুটটা ভীষণভাবে ফলো করা উচিত। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা হয়তো রং রুটে গিয়ে তাদের জীবনের যে রুটটা সেটা ভীষণ স্ট্রং হয়েছে। এরকম হয়, মানে ধরুন আপনি একটা প্রফেশনে যাবে বলে ভেবেছেন, হয়তো সেটা সামহাও আপনার জন্য ক্লিক করলো না, কিন্তু আপনার কোনো একটা প্যাশন সেটা হয়তো আপনি তেমনভাবেও নেড়ে ঘেঁটে দেখতেন না, কিন্তু হঠাৎ একদিন সেই প্যাশনটাই আপনার জীবনে একটা মাইলস্টোন এনে দিল। এমনটা তো সত্যি হয়, আর যখন হয় তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: ফিরে এলাম মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, হ্যাঁ রং রুটে যাওয়া মানে আমি বলেছি যে ক্যারিয়ারে নিজের প্রফেশনটা যদি ক্লিক না করে তাহলে অন্যান্য প্যাশন ফলো করতে। রং রুট মানে কখনোই বেপথে যাওয়া নয় বা এমন কোনো কাজ করা নয় যেটা আপনাকে ইন ফিউচারে কোনো না কোনোভাবে হন্ট করবে। তাই সঠিক পথে সঠিকভাবে চলার চেষ্টা করুন। হ্যাঁ, মাঝে যদি রং রুট অবলম্বন করতে হয়, সেটা জীবনের জন্য কোনো লেসন সেট হতে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি আপনার জন্য ভালো। আজও সময় একেবারেই শেষ, তাই আজকে আসতেই হচ্ছে। কাল আবার আসব নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে।

জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এমনটাই তো নিয়ম। কিন্তু যদি সত্যি এমন হয় যে মৃত্যু ঘটছেই না, শুনলে নিশ্চয়ই অবাক লাগছে, মনে হচ্ছে যে এও কি সম্ভব। কিন্তু অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, মানুষ নয় তবে এমন একটা প্রাণী রয়েছে এই পৃথিবীতেই যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো এমনই সেই মজার এক প্রাণীর গল্প নিয়ে, সেই ছোট্ট একটি প্রাণী যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। বিজ্ঞানীরা এমনটাই বলছেন যে সেই প্রাণী অমরত্ব লাভ করেছে, যদিও সেই কথা হয়তো শুনলে সত্যি অদ্ভুত লাগবে। সেই ছোট্ট প্রাণীর গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

পৃথিবীতে এমন একটি ছোট্ট প্রাণী রয়েছে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, যার নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টাইটোপসিস ডোর্নি নামে। এই বিশেষ প্রজাতির এই যে জেলিফিশ, যার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর সেই জন্যই এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়েছে। আর সেই জেলিফিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অমর জেলিফিশের কথা বলছি, এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না, তাই এরা বয়স সঠিকভাবে কিন্তু অনুমানও করা যায় না। এই প্রাণীটির যে বিশেষত্ব সেটা হলো পরিণত হওয়ার পর এটি আবার সেই প্রথম পর্যায়ে ফিরে যেতে পারে। কি মজার বলুন তো, যার জন্য কি হয় এরা পরে আবার যখন এরা সেই যে পুরনো অবস্থায় যখন ফিরে যায় তারপর আবার এরা বিকশিত হয়। আর এটা সব সময় এই যে প্রসেসটা সেটা কিন্তু চলতেই থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না। আর এটা সব সময় এই যে প্রসেসটা সেটা কিন্তু চলতেই থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। এরাই বোধ হয় পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু হয় না। আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো আশঙ্কা দেখলেই এরা কি করে, এরা বার্ধক্যের উল্টো পথে হাঁটে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছে, যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে যদি আঘাত লাগে বা এরা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। তখন এদের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে এরা গুটি বাঁধে আর পলিপের আকারে এরা চলে যায়। এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকতে পারে, আর এইভাবেই এরা কমিয়ে ফেলে এদের বয়স। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে এই জেলিফিশগুলো আবার সেই এদের বয়স কমিয়ে ফেলে। এইভাবেই বারবার এরা নিজেদেরকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারে। তবে এই যে অবস্থাটা, এই যে এদের অমরত্ব নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে, সেটাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এই যে প্রাণীটি একটি ক্ষুদ্র প্রাণী, এটি বোধহয় পৃথিবীর একমাত্র ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, এই জন্যই একে অমরত্ব লাভ করেছে এমনই বলা হয় এবং অমর আখ্যা দেওয়া হয়, যদিও সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কারণ এদের যদি কোনো বড় মাছ খেয়ে নেয় বা এদের কোনো রকমের বড় ধরনের অসুখ করে বা রোগ হয় তাহলে কিন্তু এদের মৃত্যু হয়, কিন্তু বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। কারণ এরা নিজেদের যে কোষ সেগুলো আবার রূপান্তরিত করতে পারে, আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে, তাই এদের বয়সটা ঠিকঠাক অনুমান করা যায় না। তাই এদের এই মৃত্যু নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে, আর সেই জন্যই এদের অমর যে জেলিফিশ সেই আখ্যা অনেকে দিতে চান না। আমরা আজকে এই অমর জেলিফিশকে নিয়ে যে আড্ডা দিচ্ছি সেই গল্প তো আমাদের জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পর পর দুটো গানের ওপারে আমি অরামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এটি বোধহয় পৃথিবীর এমন একটি ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, কারণ এদের মধ্যে রয়েছে এমনই কিছু বৈশিষ্ট্য। আর এই জন্যই বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। আর সেই অমর জেলিফিশের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও কথা দিচ্ছি আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: Bangalir আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

শুধু চলছে নানান রঙে খেলা, মন মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রঙে খেলা। ট্রাফিজের সরু তারে হয়তো দুলছে কেউ রাজনীতি পাশা কারো জনসমুদ্রে ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে চাই ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে, তুমি হেরে গেলে শেম শেম। ইটস এ

বিজয়ীরা বরাবর ভগবান এখানে তে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে বিজয়ীরা বরাবর ভগবান এখানে তে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে কেন পথ নিয়ে মাথা ব্যথা হ্যাঁ কেন পথ নিয়ে মাথা ব্যথা জেতাটাই বড় কথা হেরে গেলে শেম শেম ইটস

ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি টনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি টনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা ভালোবাসা আসলেতে পিজুই তারির খেলা, আমরা বোকারা বলি প্রেম ইটস এ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাইমলাইট এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেকেই আসতে চান, কিন্তু সেই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কেমন, বা লাইমলাইট জিনিসটাই বা ঠিক কীরকম, সে সম্পর্কে কীরকম আইডিয়া আছে বলুন তো আমাদের প্রত্যেকের? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে লাইমলাইটকে নিয়ে। আগে হ্যাঁ, লাইমলাইট এমন একটা জায়গা একদম সেন্টার স্টেজে যেখানে কি না আমরা অনেকেই বা বলতে গেলে প্রায় প্রত্যেকেই হয়তো আসতে চাই, কিন্তু যারা এই লাইমলাইটে থাকেন তাদের জীবনটা ঠিক কীরকম সেই নিয়েই আমি গৌরব আজকে আপনার সঙ্গে আড্ডা জুড়ে দেব, কিন্তু সবই জুড়ে দেব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

वाला।

যারা গ্রুপ থিয়েটার করেন তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তারা যে ওখান থেকে খুব বেশি উপার্জন করেন তা কিন্তু নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে এরকমও হয় যে নিজের গ্যাটের কড়ি খরচ করে তারা গ্রুপ থিয়েটার করেন, কিন্তু তথাপি তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে আজকে লাইম লাইট নিয়ে। তো যে কথা বলছিলাম যে যারা গ্রুপ থিয়েটার করেন তাদের যে ডেডিকেশন লেভেল ঠিক কতটা ওপরে, আমি আমার এক বন্ধুর উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। সে বন্ধু মোটামুটি ভালোই চাকরি বাকরি করত, কিন্তু সে শুধুমাত্র গ্রুপ থিয়েটার করবে বলে আর গ্রুপ থিয়েটারের জন্য সময়ের অভাব হচ্ছে বলে সে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে সে ছোট্ট একটি বিজনেস করছে যাতে সময়ের অভাব না হয় এবং গ্রুপ থিয়েটারটা মন দিয়ে করতে পারে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা লাইম লাইটকে নিয়ে জারি আছে, লাইম লাইটে থাকা মানুষজনদের নিয়ে জারি আছে। তো সেরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। যার গল্প ওয়েট করবে তিনি একজন বিখ্যাত মানুষ, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কিছু বছর আগে একটা জনমত সমীক্ষা করা হয়েছিল যে অ্যাক্টর অব দ্য মিলেনিয়াম ঠিক কাকে বলা যেতে পারে বা স্টার অব দ্য মিলেনিয়াম। সেক্ষেত্রে কিন্তু কিছু মানে বেশ কিছুটা ভোটে এগিয়ে জিতে নিয়েছিলেন স্টার অব দ্য মিলেনিয়ামের তকমা অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো লাইমলাইটে থাকা সব থেকে যে বড় ব্যক্তিত্ব হিন্দি ফিল্মে, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের প্রথম দিকটা কিন্তু মোটেও খুব একটা সুবিধার হয়নি, কারণ পর পর ফিল্ম তার ফ্লপ হয়েছে, কেউ দেখেনি। কিন্তু হালটার তিনি ছেড়ে দেননি, হাল ছেড়ে দেননি, তিনি লড়াই চালিয়ে গেছেন এবং আলটিমেটলি তিনি এই সাফল্যের শীর্ষে উঠেছেন। আপনি যত মানুষজনদের দেখবেন যারা লাইমলাইটে আছেন, তাদের প্রত্যেকের বা বলতে গেলে প্রায় প্রত্যেকের জীবনের কাহিনীটাই এরকম। প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল, সীমাহীন লড়াই, তারপর বুঝতেই পারছেন বিশাল স্টারডম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডার বিষয় হলো লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজন, আর সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাক।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিল্ম এবং নাটক এই নিয়ে কিন্তু একটা বেশ টানা পড়েন কাজ করে সেই সমস্ত মানুষদের মধ্যে যারা রীতিমতন লাইমলাইটে রয়েছেন, মানে যারা রীতিমতন চুটিয়ে নাটক করেন, তাদের আবার অনেকেই মনে করেন যে ফিল্ম ব্যাপারটা অতটা ভালো নয়। আবার যারা রেগুলারলি ফিল্ম করেন তাদের বক্তব্য হচ্ছে এতে অসুবিধাটা কোথায়। আবার এরকম ঘটনাও ঘটেছে যখন কি না একটি সফল নাটক অত্যন্ত সফলভাবে একটি ফিল্মে জায়গা করে নিয়েছে, যেমন ধরুন বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। আর আজকে বাদল সরকার যিনি কিনা থার্ড থিয়েটারের জনক, তার জন্মদিন। রেডিও বাংলাটাই ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলাটাই ডট কম।

নাটক এবং সিনেমা কিছু কিছু ক্ষেত্রে এই দুটো আর্ট ফর্মের মধ্যে বিরোধ লক্ষ্য করা যায়, কিন্তু এই দুই আর্ট ফর্মের কাণ্ডারি যখন এক জায়গায় হন তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হতে বাধ্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ফিল্ম এবং সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়, এবং বাংলা থিয়েটার জগৎ তো বটেই, গোটা বিশ্বের থিয়েটার জগতের অন্যতম বলিষ্ঠ অভিনেতা উৎপল দত্ত, এই দুজন যখনই এক জায়গায় এসেছেন তখনই কিন্তু ইতিহাস তৈরি হয়েছে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করলাম। কেমন লাগলো বলুন তো এই সমস্ত মানুষজনদের কথা জেনে? এই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কীরকম, কতটাই বা তাদের স্ট্রাগল, কীভাবেই বা তাদের প্রিপারেশন নিতে হয়, এরকম কিছু কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই লাইমলাইটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লাইমলাইটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা নিয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি, যেখানে গল্প হবে, আড্ডা হবে এবং তার সাথে সাথে মন খারাপ হলে ভালো ভালো গানও শোনা হবে, আবার ঘুরতে যাওয়ারও কথা হবে। তাহলে আজকে বুঝতেই পারছেন আমার কথা শুনে যে কিছু একটা ঘুরতে যাওয়ার কথা আছে, আড্ডা হবে সেটা নিয়ে অবশ্যই। এবং কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন, তাও একটু বলি যে একটা ব্রেক নিচ্ছি, তারপর ফিরে এসে বলি আপনাকে। ততক্ষণ কিন্তু কান রাখতেই হবে রেডিও বাংলানে.com এ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলার এই ডট কম এ আজকে ঘুরতে যাওয়ার কথা হবে। এবং ঘুরতে যাওয়ার কথা বললেই যদি আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু আমাদের অনেক কিছুই দেখতে হয়। সবার ফার্স্ট কিন্তু দেখতে হয় যে আমাদের টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা, কারণ বিদেশে কেউ কেউ ধার দেবে না। আর তারপরে দেখতে হয় সেটা, আমার মনে হয় যে সেই পরিবেশটা আমার জন্য কতটা মানানসই, কারণ সব পরিবেশই আমরা মানে যুগসই করতে পারি না, তাই তো? ধরুন অনেকেরই গরম সহ্য হয় না, সে যদি ডেজার্টে যায় হয়তো শরীর খারাপ হতে বাধ্য। তো সেই সব কিছু খেয়াল রেখে আমার মনে হয় যে সব কিছু যদি মিলে যায়, অর্থাৎ গ্রিন ঠিক হয়ে যায়, তাহলে আপনি ঘুরতে যেতেই পারেন। এবং বিদেশে যদি ঘুরতে যান এবং সেটা যদি ইউরোপ হয়, তাহলে অবশ্যই কিন্তু পর্যটকদের কাছে নরওয়ে দেশটা খুবই খুবই টানে, আকৃষ্ট করে। কেন করে সেটা মোটামুটি আমরা সবাই জানি। তার সাথে সাথে অবশ্যই নরওয়ের যে অসলো শহর, সেই যে সেখানকার নগর পরিকল্পনা এবং পুরো শহরটাই দেখতে এত সুন্দর সাজানো গোছানো, সেটা বিশেষ করে কিন্তু টানে মানুষকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

radiobanglani.com এ আজকে কিন্তু নরওয়ে নিয়ে কথা হচ্ছে, এবং নরওয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা সবাই জানি যে নরওয়ে কিন্তু নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ যদি আপনি মাঝরাতে ঘুমান, ভাবুন জাস্ট 3টে বাজে বা 2টো, আর সেই সময় আকাশে সূর্য জল জল করছে, সেটা কিন্তু একমাত্র আপনাকে ওই মে জুলাইয়ের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় সূর্য অস্তই যায় না নরওয়েতে, সেই সময় আপনাকে নরওয়ে যেতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে নরওয়েতে, অবশ্যই কান রাখতেই হবে আজকের আড্ডায়।

0: চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, নরওয়ে যাবেন? নরওয়েতে গিয়ে ওই যে যেই সময়টা বললাম, যেই সময়টা সূর্য অস্ত যায় না, সেই সময়টাতেই যাবেন। এবং সেই সময় নরওয়ে নর্ডকপ বলে একটা জায়গা আছে, অপূর্ব এক সুন্দর জায়গা, মানে অন্যতম এক সুন্দর জায়গা নরওয়ের মধ্যে। এবং এটি আর্কটিক মহাসাগরের থেকে প্রায় 1000 ফুট উপরে উপস্থিত। এবং এখানে প্রত্যেক বছরই প্রায় 2 লক্ষ পর্যটকরা কিন্তু আরোহণ করেন। এবং যেহেতু এটা আর্কটিক মহাসাগর থেকে 1000 ফিট উপরে উপস্থিত, এবং সেখানে যদি আপনি পৌঁছান আরোহণ করে, তাহলে কিন্তু আপনি প্রায় পৃথিবীর, মানে পৃথিবীকে একটু ওপর থেকে দেখতে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা নিতেই পারবেন প্রায়। এবং এটা কিন্তু কি বলবো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষজন বলেছে, এবং সেখান থেকে আপনার সাথে শেয়ার করবে।

যখনই ঘুরতে যাওয়ার সাথে সাথে নেচার আসে, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। এবং যারা সত্যি মন থেকে নেচার ভালোবাসেন, আমার মনে হয় তারাই কিন্তু ঘুরতে যেতেও ভালোবাসেন। আর নেচার মানেই কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার সব কিছু। ঠিক সেই রকমই নরওয়েও কিন্তু আপনার জন্য প্রিয় হতে পারে। আর আমরা জানি মেরু ভাল্লুকের কথা, ছোটবেলা থেকে পড়ে এসেছি, পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী বলা যেতে পারে এই মেরু ভাল্লুক। এবং এই মেরু ভাল্লুক দেখতে গেলে আপনাকে অবশ্যই নরওয়ের সালবার্ডে দেখতেই হবে, কারণ এই নরওয়ের এই যে সালবার্ড, সেখানে মেরু ভাল্লুক, তিমি, শিল, আর্কটিক শিয়াল, হরিণ ইত্যাদি আরো অনেক কিছু দেখতে পাবেন যেগুলো অন্য জায়গায় দেখতে পাবেন না। তাই জন্য অবশ্যই আপনাকে কিন্তু নরওয়ের এই সালবার্ড যেতেই হবে। আর একটা কথা, এখানে কিন্তু এতটাই কম তাপমাত্রা যেখানে কোনো ডেড বডি অর্থাৎ মৃতদেহ সেখানে কিন্তু পচন ধরে না।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ আপনাদের নিয়ে যাব একদম সমুদ্রের গভীরে। ইয়েস, আজকে সেই গভীরে প্রবেশ করে আমরা কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ফিশের মুখোমুখি হব। ঘাবড়ে গেলেন? ভয়ঙ্কর কথাটা বললাম আর তার সঙ্গে ফিশ কেন বললাম? হ্যাঁ, নিঃশব্দে ফিস ফিস করে যারা শব্দ করে তারা কিন্তু ভয়ঙ্করই হয়। আর তাই ভয়ঙ্কর ফিস, কারণ যারা রেগে যায় তাদের ভেতরে আবেগটা কিন্তু প্রচণ্ড থাকে, তাই তারা প্রচণ্ড রেগে গেলে আবেগতাড়িত হয়ে রেগে যায়। কিন্তু যারা বিটকেল বা শয়তান হয় তারা কিন্তু মিচকে মানে ফিস ফিস করে কথা বলে মানুষকে রাগিয়ে দেয়। তাই আজকের এই আড্ডার একদম গভীরে যাব সমুদ্রে, ঠিক যেরকম মানুষের গভীরে গেলে বোঝা যায় মানুষটা ঠিক কেমন, ঠিক আজ আমরা সমুদ্রের গভীরে যাব আর চিনব সেই অদ্ভুত ধরনের ফিশগুলো কেমন। তাহলে আজকের এই প্রথম আড্ডাটা শুরু করব পিরানহা নামে একটি মাছের নাম দিয়ে। হ্যাঁ, এই মাছের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ। দক্ষিণ আমেরিকার মিঠে জলের ঝাঁকে ঘুরে বেড়ানো একটি মাছ সম্বন্ধে যেটুকু শোনা যায় তাকে মিঠে বলাই যায়। নদী ও ঝর্ণার জলের বাসিন্দা এই মাছটির দাঁতগুলো ধারালো ছুরির মতো ছকছকে এবং এরা মাংসাশীয়। তবে শুধু সেই কারণেই এদের খতরনাক বলাটা অন্যায়, কারণ এর বদনাম আছে মানুষকে আক্রমণ করে বলে। কিন্তু গবেষণা বলছে কোনো কারণ ছাড়া এ এমন কাজ করে না। মৃত প্রাণী বা গাছ অন্য মাছ ও পতঙ্গই এর খাদ্য তালিকার সঙ্গে যুক্ত। একটা জিনিস কিন্তু জানা যায় যে হ্রদের জলে থাকলেও বন্যায় জঙ্গল উপচে গেলে সেই স্থলভূমিতেও কিন্তু পিরানহা উঠে আসতে পারে। যখন খরা চলে বা জল যায় তখন কিন্তু এরা খাদ্য খোঁজার জন্য মরিয়া হয়ে জানায় তাই করতে পারে, এমনকি চাইলে মানুষকে আক্রমণও। সুতরাং বদনামটা পুরোটাই যে মেমকা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আজকের এই আড্ডা এইভাবেই জমে উঠবে সমুদ্রের গভীরে মাছেদের চিনে চিনে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর আজ গান মুসাফির চলছে সমুদ্রের গভীরে, ভয়ঙ্কর কিছু ফিশেদের সঙ্গে আমাদের পরিচয় ঘটানো। কঙ্গো নদীতে সাঁতারুদের উপর এক মাছের আক্রমণের ঘটনা শোনা যায় প্রায়, অর্থাৎ কাঠগড়ায় প্রায় ওঠে টাইগার ফিশের কথা। আফ্রিকান নদী ও হ্রদের পরিচিত মাছ এই টাইগার ফিশ। 4 ফিট লম্বা, বাঘের মতো ডোরা কাটা এই মাছের দাঁতের শোয়া এমনই যে যখন চোয়াল বন্ধ থাকে তখনও সে দাঁত চারপাশে বেরিয়ে থাকে, বা বলা ভালো দাঁত ছোরকুটে থাকে। আফ্রিকার মিষ্টি জলের মধ্যে এটি একমাত্র মাছ যেটি মানুষকে আক্রমণ করে। বাঘের মতো দাঁত হওয়ার কারণে তাদের এই নামে লোকে বললেও অনেকে বলে যেটা বাঘের মতোই মেজাজি হওয়ার কারণেও তাদের এই নাম হতে পারে। এমনকি অন্য মাছও অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তবে কারোর বড়শিতে বেঁধে গেলে প্রচণ্ড লড়াই করে থাকে এরা। তবে যতই বাঘ্র বিক্রম থাকুক, মানুষের লোভ থেকে মুক্তি নেই, কারণ আফ্রিকার কোনো কোনো জায়গায় এই মাছ আবার খাওয়াও হয়। তবে সব ধরনের টাইগার ফিশ যে মানুষের ক্ষতি করে এমনটাও নয়। এইমাত্র ব্যতিক্রম গোলিয়াথ টাইগার ফিশে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গভীরে, সমুদ্রের গভীরে কারা বেশি ভয়ঙ্কর, কোন ভয়ঙ্কর ফিশেরা, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারাটা চলছে ভয়ঙ্কর ফিশ নিয়ে কথা। এবার একটু পাফার ফিশের কথা বলবো। এই মাছটির ছবি দেখলে আপনাদের সকলের একটা মজার ধারণা হবে, মানে শুধু মজার নয়, মানে খেলতেও ইচ্ছে করতে পারে, ঠিক যেন খেলনার একটা রংচঙে বল। একে কখনো কিন্তু রফিশ বা হুন্ডু নামেও ডাকা হয়, আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর কেরামতি। কি যখন এই মাছ ভয় পায় তখনই সে নিজেকে এরকম ফুলিয়ে গাপলুস করে ফেলে। কি করে? জল বা হাওয়া খেয়েই তারা গল্লু হয়ে যায়, তখন তারা এদের আক্রমণকারীরা গিলতে পারে না। কি দারুণ, তাই না? ঠিক যেন ওই স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো ক্ষমতাধর, মানে বিশ্বের নানা জায়গায় এদের চেহারার মাপও আলাদা। তবে কিছু প্রজাতির পাফার ফিশ আছে বেশ বিষাক্ত, কোথাও কোথাও এদের আবার খাওয়াও হয়, তবে খাওয়ার আগে বিষাক্ত অংশটি ভালো করে পরিষ্কার করে বাদ দেওয়া দরকার। ঠিক মতো বাদ না দিলে গুরুতর অসুস্থতা ও মৃত্যু পর্যন্ত করতে পারে। তো কিছুদিন আগে ব্রাজিলে এক পরিবারের সঙ্গে এমন অশৈলী এক কাণ্ডই ঘটেছিল, তবে এত কিছু সত্ত্বেও একে ভালোবেসে অ্যাকোয়ারিয়ামে পোষাও হয়, এবং কোনো কোনো দেশে এটি দস্তুর মতো সৌভাগ্যের প্রতীক। তাই ভয়ানক মানেই যে ঘৃণা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা ভয়ঙ্কর ফিশের কথা নিয়ে। এখন ইয়েস গান

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ঠাসাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

সোম থেকে শুক্রভাবেই আড্ডা জমে ওঠে, আর আজ সেভাবেই আমাদের আড্ডা কিন্তু জারি আছে। আর আজকের আড্ডা সমুদ্রের একদম কোভিনে, যেখানে ভয়ঙ্কর ফিশদের কথা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। এবার একটু স্টিংরে নামক একরকম ফিশের কথা বলবো। খুব চ্যাটালো এবং বিশাল পাতার মতো দেখতে প্রাণীটি বেশ কয়েক বছর আগে টিভি উপস্থাপক ও প্রাণী বিশারদ স্টিভ আরউইনকে মেরে ফেলার জন্য সংবাদ শিরোনামে চলে এসেছিল। নিরক্ষীয় অঞ্চলে সব উপকূলবর্তী অঞ্চলেই স্টিং রেড রাজপাট। কেউ কেউ নোনা জলে থাকলেও অনেকে আবার মিষ্টি জলেরও বাসী। দুপাশে দুখানা ডানার মতো পাখনা দেখলে একে দূর থেকে যেন রূপকথার পরী বলে মনে হয়, কিন্তু তা ভ্রমই। এর লম্বা সরু লেজটি দেখলে চাবুকের কথা মনে পড়ে যাওয়াও কিন্তু আশ্চর্য নয়। আর সেখানেই এক বা একাধিক স্পাইন মারাত্মক বিষের আধার, ফলে লেজটি কারোর গায়ে লেগে গেলে সে সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। এবং তবে এরা কিন্তু সাধারণত বেশ নিরীহ স্বভাবে, বিশেষত এক স্বভাব হলো বালির মধ্যে গর্ত করে থাকা। এদিকে আবার জলে সাঁতার কাটতেও কিন্তু ভালোবাসে, তবে কখনোই নিজে থেকে নয়। ঘাবড়ে গেলেন? যদি একে বিরক্ত করা হয় বা কেউ মারিয়ে ফেলে তাহলে কিন্তু চাবুক আছড়ায়। যদি স্টিং রেড ছোবল খাও সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাবে। নোনা জলে জায়গাটি পরিষ্কার করে রক্ত বেরোতে দিতে হয় যাতে বিষ বেরিয়ে যায়। কিন্তু এমন হতে পারে জায়গাটি ফুলে গিয়ে প্রচণ্ড অ্যালার্জি দেখা দিল, বুকে বা পেটে কামড়ালে মানুষ মারাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে স্টিং রেড ছোবলে মাত্র 20 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর সেটাই বাঁচোয়া। কারণ বালির নিচে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে বলে একে দেখতে পাওয়া অত সহজ নয়, আর তাই সাধারণত পায়ের দিকেই কামড়ানোর কথা শোনা যায়। তাই একটা কাজ করা যায়, অল্প জলে বালুকা বেলায় হাঁটার সময় খুব জোরে পা ফেললে বা গতিপথে ছোট পাথর ছুঁড়ে এগোলে স্টিং রে আগাম খবর পেয়ে যেতে পারে, সেটাই ভালো কি, তাই না? নাহলে আপনার অবস্থা বুঝতেই পারছেন তো। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, ফিরে আসছি আবারও সমুদ্রের তলার ভয়ঙ্কর ফিশেদের চিনে নেওয়ার পর্ব জারি আছে থাকবে। এখন গান।

সমুদ্রে ট্রলার ভয়ঙ্কর ফিশ নিয়ে আড্ডা চলছে আজকের এই গান মুসাফিরের আড্ডার, এবং এইভাবেই মাছ বলতেই পারতাম, কারণ এই জন্যই একটা অন্যভাবে ব্যাপারটাকে সাজানো যাবে, আর তার জন্যই ভয়ঙ্কর ফিশ কথাটা বলছি। আমাদের আড্ডার একদম শেষ দিকে, তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই এই শো শেষের পর আমাকে জানাতে ভুলবেন না। 7504905712 অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই শো আপনাদের কেমন লাগলো। সার্কাস্টিক ফ্রেঞ্চ হেড, নিশ্চয়ই অনেকেই এই বিটকেল নামটা শুনেছেন, শুনলে নিশ্চয়ই ভয় লাগছে। হ্যাঁ, ভয় আমিও কিন্তু পেয়েছি, তার কারণ এই অদ্ভুত ধরনের ফিশটি ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সমুদ্রের পাথরে জমি বা বালিতে ঘোলাফেরা করা প্রাণীটি একটি নির্জনতা প্রিয়, আড়ালে আপটালে পাথরে ফাটলের ভিতর লুকিয়ে থাকে, কিন্তু রেগে গেলে ব্যাস 3-8 ইঞ্চির প্রাণীগুলো 12 ইঞ্চির হয়ে যেতে পারে। ভাবতে পারছেন, আশেপাশের প্রতিবেশী প্রাণীই নয়, সমুদ্রের নিচে ঝাঁপ দেয় যারা, সেই সমস্ত ডুবুরিরাও এদের রাগের হাত থেকে মুক্তি নেই। রাগ হলেই অমনি চোয়াল ফাঁক করে মুখের ভিতরের আশ্চর্য রঙের ভেলকি দেখিয়ে দেয়, বুঝবাজিও বলা যায়, কেননা ততক্ষণে আগের অবস্থার চেয়ে প্রায় 4 গুণ ফুলে গেছে সে। তবে এসব করে কেন? এভাবে গায়ের জোর দেখিয়েই কিন্তু জায়গাও দখল করে নেয় সে, আর একই প্রজাতির মাছ হলে তারা চোয়াল চোয়ালে যুদ্ধ করে। ঘাবড়ে গেলেন? পরস্পরের চোয়ালে আটকে কিছুক্ষণ থাকেও, দেখতে খুব অদ্ভুত লাগলেও আসলে তখন একটা লড়াই চলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা জায়গা দখলের লড়াই, যত বড় চোয়াল তত বেশি জেতার ক্ষমতা, ঠিক আমাদের মানুষের জীবনের মতো, যত বেশি লড়াই তত বেশি বেঁচে থাকা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, আবারও গান মিশ্রের আড্ডা শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। আজকের জন্য

আমার জীবনে যতগুলো প্রেম এসেছে বা আমি যতগুলো প্রেমের ঠিকানায় গেছি সবকটাই রং রুটে চলে গেছে। তাই রং রুটটা আমার জন্য একটা যেন লেসন, মানে আমরা যখনই রং রুটে যাই সেটা আমাদের পথের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানুষ চেনার ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, একবার রং রুটে যাওয়া উচিত। কারণ আমার মনে হয় যে যখনই আমরা সঠিক পথে হাঁটব না বা রাস্তাটা এদিক ওদিক হবে হয়ে আমরা রং রুটের দিকে হাঁটব বা ভগবান আমাদের সেই পথে চালিত করবেন, আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা লেসন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর তিনটে গানের পর। শুনতে থাকুন সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য রং রুটটা কিন্তু আসবেই জীবনে। মানে আমি যেমন রাস্তা খুব একটা চিনতে পারি না, রাস্তা আমার ভীষণ গুলিয়ে যায় এবং আমি রং রুটে যাই এবং সেখানে গিয়ে বুঝতে পারছি না এটা সঠিক রাস্তা নয়, আবার সেখান থেকে ফিরে আসি, আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে যাই। আমাদের জীবনটাও অনেকটাই সেরকম, তাই রং রুট একবার হলেও আপনাকে অবলম্বন করতেই হবে। আছে নাকি এমন কোনো গল্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 3। ফিরছি পরপর দুটো গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক সময় দেখা গিয়েছে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা সঠিকভাবে ফোকাস করতে পারছি না, ফলে আমরা আমাদের অন্যান্য প্যাশনগুলো ফলো করছি। সেটা ফলো করা খুব একটা খারাপ নয়, অর্থাৎ আমরা চাইছি যে আমাদের ফোকাসটা কিছু সময়ের জন্য সুইচ করতে, অর্থাৎ রং রুটে যেতে। কি এমনটা নিশ্চয়ই আপনারও হয়? আসলে আমাদের যে কাজটা করতে এবং লক্ষ্যের দিকে পৌঁছতে গেলে যে বাধা বিপত্তিগুলো আসে, সেগুলো আমাদের জন্য এক একটা লেসন। তাই আমাদের রং রুটটা ভীষণভাবে ফলো করা উচিত। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা হয়তো রং রুটে গিয়ে তাদের জীবনের যে রুটটা সেটা ভীষণ স্ট্রং হয়েছে। এরকম হয়, মানে ধরুন আপনি একটা প্রফেশনে যাবে বলে ভেবেছেন, হয়তো সেটা সামহাও আপনার জন্য ক্লিক করলো না, কিন্তু আপনার কোনো একটা প্যাশন সেটা হয়তো আপনি তেমনভাবেও নেড়ে ঘেটে দেখতেন না, কিন্তু হঠাৎ একদিন সেই প্যাশনটাই আপনার জীবনে একটা মাইলস্টোন এনে দিল। এমনটা তো সত্যি হয়, আর যখন হয় তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, হ্যাঁ রং রুটে যাওয়া মানে আমি বলেছি যে ক্যারিয়ারে নিজের প্রফেশনটা যদি ক্লিক না করে তাহলে অন্যান্য প্যাশন ফলো করতে। রং রুট মানে কখনোই বেপথে যাওয়া নয় বা এমন কোনো কাজ করা নয় যেটা আপনাকে ইন ফিউচারে কোনো না কোনোভাবে হন্ট করবে। তাই সঠিক পথে সঠিকভাবে চলার চেষ্টা করুন। হ্যাঁ, মাঝে যদি রং রুট অবলম্বন করতে হয়, সেটা জীবনের জন্য কোনো লেসন সেট হতে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি আপনার জন্য ভালো। আজও সময় একেবারেই শেষ, তাই আজকে আসতেই হচ্ছে। কাল আবার আসব নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এমনটাই তো নিয়ম। কিন্তু যদি সত্যি এমন হয় যে মৃত্যু ঘটছেই না, শুনলে নিশ্চয়ই অবাক লাগছে, মনে হচ্ছে যে এও কি সম্ভব। কিন্তু অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, মানুষ নয় তবে এমন একটা প্রাণী রয়েছে এই পৃথিবীতেই যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো এমনই সেই মজার এক প্রাণীর গল্প নিয়ে, সেই ছোট্ট একটি প্রাণী যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। বিজ্ঞানীরা এমনটাই বলছেন যে সেই প্রাণী অমরত্ব লাভ করেছে, যদিও সেই কথা হয়তো শুনলে সত্যি অদ্ভুত লাগবে। সেই ছোট্ট প্রাণীর গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পর কথা হয়তো শুনলে সত্যি অদ্ভুত লাগবে সেই ছোট্ট প্রাণীর গল্প নিয়ে থাকবো তবে এখন

গেছি খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়বো না।
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন একটি ছোট্ট প্রাণী রয়েছে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, যার নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টাইটোপসিস ডোর্নি নামে। এই বিশেষ প্রজাতির এই যে জেলিফিশ, যার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর সেই জন্যই এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়েছে। আর সেই জেলিফিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অমর জেলিফিশের কথা বলছি, এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না, তাই এরা বয়স সঠিকভাবে কিন্তু অনুমানও করা যায় না। এই প্রাণীটির যে বিশেষত্ব সেটা হলো পরিণত হওয়ার পর এটি আবার সেই প্রথম পর্যায়ে ফিরে যেতে পারে। কি মজার বলুন তো, যার জন্য কি হয় এরা পরে আবার যখন এরা সেই যে পুরনো অবস্থায় যখন ফিরে যায় তারপর আবার এরা বিকশিত হয়। আর এটা সব সময় এই যে প্রসেসটা সেটা কিন্তু চলতেই থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না, আর তাই একে অমর জেলিফিশও বলা হয়। এই অমর জেলিফিশের গল্প নিয়ে আমরা থাকব, তবে তার আগে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। এরাই বোধহয় পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু হয় না। আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো আশঙ্কা দেখলেই এরা কি করে, এরা বার্ধক্যের উল্টো পথে হাঁটে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছে, যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে যদি আঘাত লাগে বা এরা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। তখন এদের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে এরা গুটি বাঁধে আর পলিপের আকারে এরা চলে যায়। এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকতে পারে, আর এইভাবেই এরা কমিয়ে ফেলে এদের বয়স। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে এই জেলিফিশগুলো আবার সেই এদের বয়স কমিয়ে ফেলে। এইভাবেই বারবার এরা নিজেদেরকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারে। তবে এই যে অবস্থাটা, এই যে এদের অমরত্ব নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে, সেটাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এই যে প্রাণীটি একটি ক্ষুদ্র প্রাণী, এটি বোধহয় পৃথিবীর একমাত্র ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, এই জন্যই একে অমরত্ব লাভ করেছে এমনই বলা হয় এবং অমর আখ্যা দেওয়া হয়, যদিও সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কারণ এদের যদি কোনো বড় মাছ খেয়ে নেয় বা এদের কোনো রকমের বড় ধরনের অসুখ করে বা রোগ হয় তাহলে কিন্তু এদের মৃত্যু হয়, কিন্তু বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। কারণ এরা নিজেদের যে কোষ সেগুলো আবার রূপান্তরিত করতে পারে, আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে, তাই এদের বয়সটা ঠিকঠাক অনুমান করা যায় না। তাই এদের এই মৃত্যু নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে, আর সেই জন্যই এদের অমর যে জেলিফিশ সেই আখ্যা অনেকে দিতে চান না। আমরা আজকে এই অমর জেলিফিশকে নিয়ে যে আড্ডা দিচ্ছি সেই গল্প তো আমাদের জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পর পর দুটো গানের ওপারে আমি অরামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এটি বোধহয় পৃথিবীর এমন একটি ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, কারণ এদের মধ্যে রয়েছে এমনই কিছু বৈশিষ্ট্য। আর এই জন্যই বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। আর সেই অমর জেলিফিশের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও কথা দিচ্ছি আগামী কাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস।

0: বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি, খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুধু চলছে না নানা রঙে খেলা, মন মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে না নানা রঙে খেলা। ট্রাফিজের সরু তারে হয়তো দুলছে কেউ, রাজনীতি পাশা কারো জনসমুদ্রে ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে চাই, ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ করে শুনবে তুমি, হেরে গেলে শেম

বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরেছে তো রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরেছে তো রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে কেন পথ নিয়ে মাথা ব্যথা হ্যাঁ কেন পথ নিয়ে মাথা ব্যথা জেতাটাই বড় কথা হেরে গেলে শেম শেম ইটস এ

ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি অনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি অনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
5: এক পলকের একটু দেখা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাইমলাইট এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেকেই আসতে চান, কিন্তু সেই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কেমন, বা লাইমলাইট জিনিসটাই বা ঠিক কীরকম, সে সম্পর্কে কীরকম আইডিয়া আছে বলুন তো আমাদের প্রত্যেকের? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে লাইমলাইটকে নিয়ে। আগে হ্যাঁ, লাইমলাইট এমন একটা জায়গা একদম সেন্টার স্টেজে যেখানে কি না আমরা অনেকেই বা বলতে গেলে প্রায় প্রত্যেকেই হয়তো আসতে চাই, কিন্তু যারা এই লাইমলাইটে থাকেন তাদের জীবনটা ঠিক কীরকম সেই নিয়েই আমি গৌরব আজকে আপনার সঙ্গে আড্ডা জুড়ে দেব, কিন্তু সবই জুড়ে দেব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যারা গ্রুপ থিয়েটার করেন তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তারা যে ওখান থেকে খুব বেশি উপার্জন করেন তা কিন্তু নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে এরকমও হয় যে নিজের গ্যাটের কড়ি খরচ করে তারা গ্রুপ থিয়েটার করেন, কিন্তু তথাপি তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে আজকে লাইম লাইট নিয়ে। তো যে কথা বলছিলাম যে যারা গ্রুপ থিয়েটার করেন তাদের যে ডেডিকেশন লেভেল ঠিক কতটা ওপরে, আমি আমার এক বন্ধুর উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। সে বন্ধু মোটামুটি ভালোই চাকরি বাকরি করত, কিন্তু সে শুধুমাত্র গ্রুপ থিয়েটার করবে বলে আর গ্রুপ থিয়েটারের জন্য সময়ের অভাব হচ্ছে বলে সে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে সে ছোট্ট একটি বিজনেস করছে যাতে সময়ের অভাব না হয় এবং গ্রুপ থিয়েটারটা মন দিয়ে করতে পারে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা লাইম লাইটকে নিয়ে জারি আছে, লাইম লাইটে থাকা মানুষজনদের নিয়ে জারি আছে। তো সেরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। যার গল্প ওয়েট করবে তিনি একজন বিখ্যাত মানুষ, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কিছু বছর আগে একটা জনমত সমীক্ষা করা হয়েছিল যে অ্যাক্টর অব দ্য মিলেনিয়াম ঠিক কাকে বলা যেতে পারে বা স্টার অব দ্য মিলেনিয়াম। সেক্ষেত্রে কিন্তু কিছু মানে বেশ কিছুটা ভোটে এগিয়ে জিতে নিয়েছিলেন স্টার অব দ্য মিলেনিয়ামের তকমা অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো লাইমলাইটে থাকা সব থেকে যে বড় ব্যক্তিত্ব হিন্দি ফিল্মে, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের প্রথম দিকটা কিন্তু মোটেও খুব একটা সুবিধার হয়নি, কারণ পর পর ফিল্ম তার ফ্লপ হয়েছে, কেউ দেখেনি। কিন্তু হালটার তিনি ছেড়ে দেননি, হাল ছেড়ে দেননি, তিনি লড়াই চালিয়ে গেছেন এবং আলটিমেটলি তিনি এই সাফল্যের শীর্ষে উঠেছেন। আপনি যত মানুষজনদের দেখবেন যারা লাইমলাইটে আছেন, তাদের প্রত্যেকের বা বলতে গেলে প্রায় প্রত্যেকের জীবনের কাহিনীটাই এরকম। প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল, সীমাহীন লড়াই, তারপর বুঝতেই পারছেন বিশাল স্টারডম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডার বিষয় হলো লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজন, আর সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিল্ম এবং নাটক, এই নিয়ে কিন্তু একটা বেশ টানা পড়েন কাজ করে সেই সমস্ত মানুষদের মধ্যে যারা রীতিমতন লাইমলাইটে রয়েছেন, মানে যারা রীতিমতন চুটিয়ে নাটক করেন, তাদের আবার অনেকেই মনে করেন যে ফিল্ম ব্যাপারটা অতটা ভালো নয়। আবার যারা রেগুলারলি ফিল্ম করেন তাদের বক্তব্য হচ্ছে এতে অসুবিধাটা কোথায়। আবার এরকম ঘটনাও ঘটেছে যখন কি না একটি সফল নাটক অত্যন্ত সফলভাবে একটি ফিল্মে জায়গা করে নিয়েছে, যেমন ধরুন বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। আর আজকে বাদল সরকার যিনি কি না থার্ড থিয়েটারের জনক, তার জন্মদিন। রেডিও বাংলাটাই ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা রেট ডট কম।

নাটক এবং সিনেমা কিছু কিছু ক্ষেত্রে এই দুটো আর্ট ফর্মের মধ্যে বিরোধ লক্ষ্য করা যায়, কিন্তু এই দুই আর্ট ফর্মের কাণ্ডারি যখন এক জায়গায় হন তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হতে বাধ্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ফিল্ম এবং সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়, এবং বাংলা থিয়েটার জগৎ তো বটেই, গোটা বিশ্বের থিয়েটার জগতের অন্যতম বলিষ্ঠ অভিনেতা উৎপল দত্ত, এই দুজন যখনই এক জায়গায় এসেছেন তখনই কিন্তু ইতিহাস তৈরি হয়েছে, কি বলেন? তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করলাম। কেমন লাগলো বলুন তো এই সমস্ত মানুষজনদের কথা জেনে? এই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কীরকম, কতটাই বা তাদের স্ট্রাগল, কীভাবেই বা তাদের প্রিপারেশন নিতে হয়, এরকম কিছু কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই লাইমলাইটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লাইমলাইটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা নিয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি, যেখানে গল্প হবে, আড্ডা হবে এবং তার সাথে সাথে মন খারাপ হলে ভালো ভালো গানও শোনা হবে, আবার ঘুরতে যাওয়ারও কথা হবে। তাহলে আজকে বুঝতেই পারছেন আমার কথা শুনে যে কিছু একটা ঘুরতে যাওয়ার কথা আছে, আড্ডা হবে সেটা নিয়ে অবশ্যই। এবং কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন, তাও একটু বলি যে একটা ব্রেক নিচ্ছি, তারপর ফিরে এসে বলি আপনাকে। ততক্ষণ কিন্তু কান রাখতেই হবে radiobanglane.com এ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেই ডট কম এ আজকে ঘুরতে যাওয়ার কথা হবে। এবং ঘুরতে যাওয়ার কথা বললেই যদি আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের অনেক কিছুই দেখতে হয়। সবার ফার্স্ট কিন্তু দেখতে হয় যে আমাদের টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা, কারণ বিদেশে কি কেউ ধার দেবে না। আর তারপরে দেখতে হয় সেটা আমার মনে হয় যে সেই পরিবেশটা আমার জন্য কতটা মানানসই, কারণ সব পরিবেশই আমরা মানে যুগসই করতে পারি না, তাই তো। ধরুন অনেকেরই গরম সহ্য হয় না, সে যদি ডেজার্টে যায় হয়তো শরীর খারাপ হতে বাধ্য। তো সেই সব কিছু খেয়াল রেখে আমার মনে হয় যে সব কিছু যদি মিলে যায় অর্থাৎ গ্রিন ঠিক হয়ে যায় তাহলে আপনি ঘুরতে যেতেই পারেন। এবং বিদেশে যদি ঘুরতে যান এবং সেটা যদি ইউরোপ হয় তাহলে অবশ্যই কিন্তু পর্যটকদের কাছে নরওয়ে দেশটা খুবই খুবই টানে, আকৃষ্ট করে। কেন করে সেটা মোটামুটি আমরা সবাই জানি। তার সাথে সাথে অবশ্যই নরওয়ের যে অসলো শহর, সেই যে সেখানকার নগর পরিকল্পনা এবং পুরো শহরটাই দেখতে এত সুন্দর সাজানো গোছানো, সেটা বিশেষ করে কিন্তু টানে মানুষকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

radiobanglanet.com এ আজকে কিন্তু নরওয়ে নিয়ে কথা হচ্ছে, এবং নরওয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা সবাই জানি যে নরওয়ে কিন্তু নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ যদি আপনি মাঝরাতে ঘুমান, ভাবুন জাস্ট 3টে বাজে বা 2টো, আর সেই সময় আকাশে সূর্য জল জল করছে, সেটা কিন্তু একমাত্র আপনাকে ওই মে জুলাইয়ের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় সূর্য অস্তই যায় না নরওয়েতে, সেই সময় আপনাকে নরওয়ে যেতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে নরওয়েতে, অবশ্যই কান রাখতেই হবে আজকের আড্ডায়।

0: আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আচ্ছা, নরওয়ে যাবেন? নরওয়েতে গিয়ে ওই যে যে সময়টা বললাম, যে সময়টা সূর্য অস্ত যায় না, সেই সময়টাতেই যাবেন। এবং সেই সময় নরওয়ে নর্ডকাপ বলে একটা জায়গা আছে, অপূর্ব এক সুন্দর জায়গা, মানে অন্যতম এক সুন্দর জায়গা নরওয়ের মধ্যে। এবং এটি আর্কটিক মহাসাগরের থেকে প্রায় 1000 ফুট উপরে উপস্থিত। এবং এখানে প্রত্যেক বছরে প্রায় 2 লক্ষ পর্যটকরা কিন্তু আরোহণ করেন। এবং যেহেতু এটা আর্কটিক মহাসাগর থেকে 1000 ফিট উপরে উপস্থিত, এবং সেখানে যদি আপনি পৌঁছান আরোহণ করে, তাহলে কিন্তু আপনি প্রায় পৃথিবীর মানে পৃথিবীকে একটু ওপর থেকে দেখতে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা নিতেই পারবেন প্রায়। এবং এটা কিন্তু কি বলবো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষজন বলেছে, এবং সেখান থেকে আপনার সাথে শেয়ার করবে।

যখনই ঘুরতে যাওয়ার সাথে সাথে নেচার আসে, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। এবং যারা সত্যি মন থেকে নেচার ভালোবাসেন, আমার মনে হয় তারাই কিন্তু ঘুরতে যেতেও ভালোবাসেন। আর নেচার মানেই কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার সব কিছু। ঠিক সেই রকমই নরওয়েও কিন্তু আপনার জন্য প্রিয় হতে পারে। আর আমরা জানি মেরু ভাল্লুকের কথা, ছোটবেলা থেকে পড়ে এসেছি, পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী বলা যেতে পারে এই মেরু ভাল্লুক। এবং এই মেরু ভাল্লুক দেখতে গেলে আপনাকে অবশ্যই নরওয়ের সালবার্ডে দেখতেই হবে, কারণ এই নরওয়ের এই যে সালবার্ড, সেখানে মেরু ভাল্লুক, তিমি, শিল, আর্কটিক শিয়াল, হরিণ ইত্যাদি আরো অনেক কিছু দেখতে পাবেন যেগুলো অন্য জায়গায় দেখতে পাবেন না। তাই জন্য অবশ্যই আপনাকে কিন্তু নরওয়ের এই সালবার্ড যেতেই হবে। আর একটা কথা, এখানে কিন্তু এতটাই কম তাপমাত্রা যেখানে কোনো ডেড বডি অর্থাৎ মৃতদেহ, সেখানে নরওয়ের এই সালবার্ড যেতেই হবে। আর একটা কথা, এখানে কিন্তু এতটাই কম তাপমাত্রা যেখানে কোনো

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ আপনাদের নিয়ে যাব একদম সমুদ্রের গভীরে। ইয়েস, আজকে সেই গভীরে প্রবেশ করে আমরা কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ফিশের মুখোমুখি হব। ঘাবড়ে গেলেন? ভয়ঙ্কর কথাটা বললাম আর তার সঙ্গে ফিশ কেন বললাম? হ্যাঁ, নিঃশব্দে ফিস ফিস করে যারা শব্দ করে তারা কিন্তু ভয়ঙ্করই হয়। আর তাই ভয়ঙ্কর ফিস, কারণ যারা রেগে যায় তাদের ভেতরে আবেগটা কিন্তু প্রচণ্ড থাকে, তাই তারা প্রচণ্ড রেগে গেলে আবেগতাড়িত হয়ে রেগে যায়। কিন্তু যারা বিটকেল বা শয়তান হয় তারা কিন্তু মিচকে মানে ফিস ফিস করে কথা বলে মানুষকে রাগিয়ে দেয়। তাই আজকের এই আড্ডার একদম গভীরে যাব সমুদ্রে, ঠিক যেরকম মানুষের গভীরে গেলে বোঝা যায় মানুষটা ঠিক কেমন, ঠিক আজ আমরা সমুদ্রের গভীরে যাব আর চিনব সেই অদ্ভুত ধরনের ফিশগুলো কেমন। তাহলে আজকের এই প্রথম আড্ডাটা শুরু করব পিরানহা নামে একটি মাছের নাম দিয়ে। হ্যাঁ, এই মাছের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। দক্ষিণ আমেরিকার মিঠে জলের ঝাঁকে ঘুরে বেড়ানো একটি মাছ সম্বন্ধে যেটুকু শোনা যায় তাকে মিঠে বলাই যায়। নদী ও ঝর্ণার জলের বাসিন্দা এই মাছটির দাঁতগুলো ধারালো ছুরির মতো ছকছকে এবং এরা মাংসাশীয়। তবে শুধু সেই কারণেই এদের খতরনাক বলাটা অন্যায়, কারণ এর বদনাম আছে মানুষকে আক্রমণ করে বলে। কিন্তু গবেষণা বলছে কোনো কারণ ছাড়া এ এমন কাজ করে না। মৃত প্রাণী বা গাছ অন্য মাছ ও পতঙ্গই এর খাদ্য তালিকার সঙ্গে যুক্ত। একটা জিনিস কিন্তু জানা যায় যে হ্রদের জলে থাকলেও বন্যায় জঙ্গল উপচে গেলে সেই স্থলভূমিতেও কিন্তু পিরানহা উঠে আসতে পারে। যখন খরা চলে বা জল যায় তখন কিন্তু এরা খাদ্য খোঁজার জন্য মরিয়া হয়ে জানায় তাই করতে পারে, এমনকি চাইলে মানুষকে আক্রমণও। সুতরাং বদনামটা পুরোটাই যে মেমকা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আজকের এই আড্ডা এইভাবেই জমে উঠবে সমুদ্রের গভীরে মাছেদের চিনে চিনে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর আজ গান মুসাফির চলছে সমুদ্রের গভীরে, ভয়ঙ্কর কিছু ফিশেদের সঙ্গে আমাদের পরিচয় ঘটানো। কঙ্গো নদীতে সাঁতারুদের উপর এক মাছের আক্রমণের ঘটনা শোনা যায় প্রায়, অর্থাৎ কাঠগড়ায় প্রায় ওঠে টাইগার ফিশের কথা। আফ্রিকান নদী ও হ্রদের পরিচিত মাছ এই টাইগার ফিশ। 4 ফিট লম্বা, বাঘের মতো ডোরা কাটা এই মাছের দাঁতের শোয়া এমনই যে যখন চোয়াল বন্ধ থাকে তখনও সে দাঁত চারপাশে বেরিয়ে থাকে, বা বলা ভালো দাঁত ছোরকুটে থাকে। আফ্রিকার মিষ্টি জলের মধ্যে এটি একমাত্র মাছ যেটি মানুষকে আক্রমণ করে। বাঘের মতো দাঁত হওয়ার কারণে তাদের এই নামের লোকে বললেও অনেকে বলে যেটা বাঘের মতোই মেজাজি হওয়ার কারণেও তাদের এই নাম হতে পারে। এমনকি অন্য মাছও অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তবে কারোর বড়শিতে বেঁধে গেলে প্রচণ্ড লড়াই করে থাকে এরা। তবে যতই ব্যাঘ্র বিক্রম থাকুক, মানুষের লোভ থেকে মুক্তি নেই, কারণ আফ্রিকার কোনো কোনো জায়গায় এই মাছ আবার খাওয়াও হয়। তবে সব ধরনের টাইগার ফিশ যে মানুষের ক্ষতি করে এমনটাও নয়। এইমাত্র ব্যতিক্রম গোলিয়াথ টাইগার ফিশি। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গভীরে, সমুদ্রের গভীরে কারা বেশি ভয়ঙ্কর, কোন ভয়ঙ্কর ফিশেরা, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা .com, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারাটা চলছে ভয়ঙ্কর ফিশ নিয়ে কথা। এবার একটু পাফার ফিশের কথা বলবো। এই মাছটির ছবি দেখলে আপনাদের সকলের একটা মজার ধারণা হবে, মানে শুধু মজার নয়, মানে খেলতেও ইচ্ছে করতে পারে, ঠিক যেন খেলনার একটা রংচঙে বল। একে কখনো কিন্তু রফিশ বা হুন্ডু নামেও ডাকা হয়, আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর কেরামতি। কি যখন এই মাছ ভয় পায় তখনই সে নিজেকে এরকম ফুলিয়ে গাপলুস করে ফেলে। কি করে? জল বা হাওয়া খেয়েই তারা গুল্লু হয়ে যায়, তখন তারা এদের আক্রমণকারীরা গিলতে পারে না। কি দারুণ, তাই না? ঠিক যেন ওই স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো ক্ষমতাধর, মানে বিশ্বের নানা জায়গায় এদের চেহারার মাপও আলাদা। তবে কিছু প্রজাতির পাফার ফিশ আছে বেশ বিষাক্ত, কোথাও কোথাও এদের আবার খাওয়াও হয়। তবে খাওয়ার আগে বিষাক্ত অংশটি ভালো করে পরিষ্কার করে বাদ দেওয়া দরকার, ঠিক মতো বাদ না দিলে গুরুতর অসুস্থতা ও মৃত্যু পর্যন্ত করতে পারে। তো কিছুদিন আগে ব্রাজিলে এক পরিবারের সঙ্গে এমন অশৈলী এক কাণ্ডই ঘটেছিল, তবে এত কিছু সত্ত্বেও একে ভালোবেসে অ্যাকোয়ারিয়ামে পোষাও হয়, এবং কোনো কোনো দেশে এটি দস্তুর মতো সৌভাগ্যের প্রতীক। তাই ভয়ানক মানেই যে ঘৃণা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা ভয়ঙ্কর ফিশের কথা নিয়ে। এখন ইয়েস গান

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর। আজ বছর দশ পর দীর্ঘ শ্বাস করে ভর,

করণের মতো আজ কফি হাউস, বাঁচাবে কি মৃত অন্ত। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

সোম থেকে শুক্র এভাবেই আড্ডা জমে ওঠে, আর আজ সেভাবেই আমাদের আড্ডা কিন্তু জারি আছে। আর আজকের আড্ডা সমুদ্রের একদম কোবিনে, যেখানে ভয়ঙ্কর ফিশদের কথা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। এবার একটু স্টিংরে নামক একরকম ফিশের কথা বলবো। খুব চ্যাটালো এবং বিশাল পাতার মতো দেখতে প্রাণীটি বেশ কয়েক বছর আগে টিভি উপস্থাপক ও প্রাণী বিশারদ স্টিভ আরউইনকে মেরে ফেলার জন্য সংবাদ শিরোনামে চলে এসেছিল। নিরক্ষীয় অঞ্চলে সব উপকূলবর্তী অঞ্চলেই স্টিং রেড রাজপাট। কেউ কেউ নোনা জলে থাকলেও অনেকে আবার মিষ্টি জলেরও বাসী। দুপাশে দুখানা ডানার মতো পাখনা দেখলে একে দূর থেকে যেন রূপকথার পরি বলে মনে হয়, কিন্তু তা ভ্রমই। এর লম্বা সরু লেজটি দেখলে চাবুকের কথা মনে পড়ে যাওয়াও কিন্তু আশ্চর্য নয়। আর সেখানেই এক বা একাধিক স্পাইন মারাত্মক বিষের আধার, ফলে লেজটি কারোর গায়ে লেগে গেলে সে সঙ্গে সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। এবং তবে এরা কিন্তু সাধারণত বেশ নিরীহ স্বভাবে, বিশেষত এক স্বভাব হলো বালির মধ্যে গর্ত করে থাকা। এদিকে আবার জলে সাঁতার কাটতেও কিন্তু ভালোবাসে, তবে কখনোই নিজে থেকে নয়। ঘাবড়ে গেলেন? যদি একে বিরক্ত করা হয় বা কেউ মারিয়ে ফেলে তাহলে কিন্তু চাবুক আছড়ায়। যদি স্টিং রেড ছোবল খাও সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাবে। নোনা জলে জায়গাটি পরিষ্কার করে রক্ত বেরোতে দিতে হয় যাতে বিষ বেরিয়ে যায়। কিন্তু এমন হতে পারে জায়গাটি ফুলে গিয়ে প্রচণ্ড অ্যালার্জি দেখা দিল, বুকে বা পেটে কামড়ালে মানুষ মারাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে স্টিং রেড ছোবলে মাত্র 20 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর সেটাই বাঁচোয়া। কারণ বালির নিচে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে বলে একে দেখতে পাওয়া অত সহজ নয়, আর তাই সাধারণত পায়ের দিকেই কামড়ানোর কথা শোনা যায়। তাই একটা কাজ করা যায়, অল্প জলে বালুকা বেলায় হাঁটার সময় খুব জোরে পা ফেললে বা গতিপথে ছোট পাথর ছুঁড়ে এগোলে স্টিং রে আগাম খবর পেয়ে যেতে পারে, সেটাই ভালো কি, তাই না? নাহলে আপনার অবস্থা বুঝতেই পারছেন তো। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, ফিরে আসছি আবারও সমুদ্রের তলার ভয়ঙ্কর ফিশেদের চিনে নেওয়ার পর্ব জারি আছে থাকবে। এখন গান।

সমুদ্রে ট্রলার ভয়ঙ্কর ফিস নিয়ে আড্ডা চলছে আজকের এই গান মুসাফিরের আড্ডার। এবং এইভাবেই মাছ বলতেই পারতাম, কারণ এই জন্যই একটা অন্যভাবে ব্যাপারটাকে সাজানো যাবে, আর তার জন্যই ভয়ঙ্কর ফিস কথাটা বলছি। আমাদের আড্ডার একদম শেষ দিকে, তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই এই শো শেষের পর আমাকে জানাতে ভুলবেন না। 7405096571 অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই শো আপনাদের কেমন লাগলো। সার্কাস্টিক ফ্রেঞ্চ হেড, নিশ্চয়ই অনেকেই এই বিটকেল নামটা শুনেছেন, শুনলে নিশ্চয়ই ভয় লাগছে। হ্যাঁ, ভয় আমিও কিন্তু পেয়েছি। তার কারণ এই অদ্ভুত ধরনের ফিশটি ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিস্কোর সমুদ্রের পাথরে জমি বা বালিতে ঘোলাফেরা করা প্রাণীটি একটি নির্জনতা প্রিয়, আড়ালে আপটালে পাথুরে ফাটলের ভিতর লুকিয়ে থাকে, কিন্তু রেগে গেলে ব্যাস 3-8 ইঞ্চির প্রাণীগুলো 12 ইঞ্চির হয়ে যেতে পারে। ভাবতে পারছেন, আশেপাশের প্রতিবেশী প্রাণীই নয়, সমুদ্রের নিচে ঝাঁপ দেয় যারা, সেই সমস্ত ডুবুরিরাও এদের রাগের হাত থেকে মুক্তি নেই।

ঝাঁপিয়ে গেলেন, পরস্পরের চোয়ালে আটকে কিছুক্ষণ থাকেও। দেখতে খুব অদ্ভুত লাগলেও আসলে তখন একটা লড়াই চলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা জায়গা দখলের লড়াই। যত বড় চোয়াল তত বেশি জেতার ক্ষমতা, ঠিক আমাদের মানুষের জীবনের মতো। যত বেশি লড়াই তত বেশি বেঁচে থাকা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আবারও গান মিশর ভেজের আড্ডা শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। আজকের জন্য টাটা।

আমার জীবনে যতগুলো প্রেম এসেছে বা আমি যতগুলো প্রেমের ঠিকানায় গেছি সবকটাই রং রুটে চলে গেছে। তাই রং রুটটা আমার জন্য একটা যেন লেসন, মানে আমরা যখনই রং রুটে যাই সেটা আমাদের পথের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানুষ চেনার ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, একবার রং রুটে যাওয়া উচিত। কারণ আমার মনে হয় যে যখনই আমরা সঠিক পথে হাঁটব না বা রাস্তাটা এদিক ওদিক হবে হয়ে আমরা রং রুটের দিকে হাঁটব বা ভগবান আমাদের সেই পথে চালিত করবেন, আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা লেসন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পর পর তিনটে গানের পর, শুনতে থাকুন সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য রং রুটটা কিন্তু আসবেই জীবনে। মানে আমি যেমন রাস্তা খুব একটা চিনতে পারি না, রাস্তা আমার ভীষণ গুলিয়ে যায় এবং আমি রং রুটে যাই এবং সেখানে গিয়ে বুঝতে পারি যে না, এটা সঠিক রাস্তা নয়, আবার সেখান থেকে ফিরে আসি, আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে যাই। আমাদের জীবনটাও অনেকটাই সেরকম, তাই রং রুট একবার হলেও আপনাকে অবলম্বন করতেই হবে। আছে নাকি এমন কোনো গপ্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +1 4 7 5 0 3 9 6 5 7 1 2 3। ফিরছি পরপর দুটো গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক সময় দেখা গিয়েছে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা সঠিকভাবে ফোকাস করতে পারছি না, ফলে আমরা আমাদের অন্যান্য প্যাশনগুলো ফলো করছি। সেটা ফলো করা খুব একটা খারাপ নয়, অর্থাৎ আমরা চাইছি যে আমাদের ফোকাসটা কিছু সময়ের জন্য সুইচ করতে, অর্থাৎ রং রুটে যেতে। কি এমনটা নিশ্চয়ই আপনারও হয়? আসলে আমাদের যে কাজটা করতে এবং লক্ষ্যের দিকে পৌঁছতে গেলে যে বাধা বিপত্তিগুলো আসে, সেগুলো আমাদের জন্য এক একটা লেসন। তাই আমাদের রং রুটটা ভীষণভাবে ফলো করা উচিত। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা হয়তো রং রুটে গিয়ে তাদের জীবনের যে রুটটা সেটা ভীষণ স্ট্রং হয়েছে। এরকম হয়, মানে ধরুন আপনি একটা প্রফেশনে যাবে বলে ভেবেছেন, হয়তো সেটা সামহাও আপনার জন্য ক্লিক করলো না, কিন্তু আপনার কোনো একটা প্যাশন সেটা হয়তো আপনি তেমনভাবেও নেড়ে ঘেঁটে দেখতেন না, কিন্তু হঠাৎ একদিন সেই প্যাশনটাই আপনার জীবনে একটা মাইলস্টোন এনে দিল। এমনটা তো সত্যি হয়, আর যখন হয় তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম। মন যখন নিরুদ্দেশ

0: ফিরে এলাম মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, হ্যাঁ রং রুটে যাওয়া মানে আমি বলেছি যে ক্যারিয়ারে নিজের প্রফেশনটা যদি ক্লিক না করে তাহলে অন্যান্য প্যাশন ফলো করতে। রং রুট মানে কখনোই বেপথে যাওয়া নয় বা এমন কোনো কাজ করা নয় যেটা আপনাকে ইন ফিউচারে কোনো না কোনোভাবে হন্ট করবে। তাই সঠিক পথে সঠিকভাবে চলার চেষ্টা করুন। হ্যাঁ, মাঝে যদি রং রুট অবলম্বন করতে হয়, সেটা জীবনের জন্য কোনো লেসন সেট হতে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি আপনার জন্য ভালো। আজও সময় একেবারেই শেষ, তাই আজকে আসতেই হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে

জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, এমনটাই তো নিয়ম। কিন্তু যদি সত্যি এমন হয় যে মৃত্যু ঘটছেই না, শুনলে নিশ্চয়ই অবাক লাগছে, মনে হচ্ছে যে এও কি সম্ভব। কিন্তু অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, মানুষ নয় তবে এমন একটা প্রাণী রয়েছে এই পৃথিবীতেই যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো এমনই সেই মজার এক প্রাণীর গল্প নিয়ে, সেই ছোট্ট একটি প্রাণী যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। বিজ্ঞানীরা এমনটাই বলছেন যে সেই প্রাণী অমরত্ব লাভ করেছে, যদিও সেই কথা হয়তো শুনলে সত্যি অদ্ভুত লাগবে। সেই ছোট্ট প্রাণীর গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: বুঝলে বুঝলে বাবা বলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন একটি ছোট্ট প্রাণী রয়েছে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, যার নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টাইটোপসিস ডোর্নি নামে। এই বিশেষ প্রজাতির এই যে জেলিফিশ, যার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর সেই জন্যই এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়েছে। আর সেই জেলিফিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অমর জেলিফিশের কথা বলছি, এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না, তাই এরা বয়স সঠিকভাবে কিন্তু অনুমানও করা যায় না। এই প্রাণীটির যে বিশেষত্ব সেটা হলো পরিণত হওয়ার পর এটি আবার সেই প্রথম পর্যায়ে ফিরে যেতে পারে। কি মজার বলুন তো, যার জন্য কি হয় এরা পরে আবার যখন এরা সেই যে পুরনো অবস্থায় যখন ফিরে যায় তারপর আবার এরা বিকশিত হয়। আর এটা সব সময় এই যে প্রসেসটা সেটা কিন্তু চলতেই থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না, আর তাই একে অমর জেলিফিশও বলা হয়। এই অমর জেলিফিশের গল্প নিয়ে আমরা থাকব, তবে তার আগে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। এরাই বোধহয় পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু হয় না। আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো আশঙ্কা দেখলেই এরা কি করে, এরা বার্ধক্যের উল্টো পথে হাঁটে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছে, যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে যদি আঘাত লাগে বা এরা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। তখন এদের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে এরা গুটি বাঁধে আর পলিপের আকারে এরা চলে যায়। এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকতে পারে, আর এইভাবেই এরা কমিয়ে ফেলে এদের বয়স। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে এই জেলিফিশগুলো আবার সেই এদের বয়স কমিয়ে ফেলে। এইভাবেই বারবার এরা নিজেদেরকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারে। তবে এই যে অবস্থাটা, এই যে এদের অমরত্ব নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য করেছে, সেটাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এই যে প্রাণীটি একটি ক্ষুদ্র প্রাণী, এটি বোধহয় পৃথিবীর একমাত্র ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, এই জন্যই একে অমরত্ব লাভ করেছে এমনই বলা হয় এবং অমর আখ্যা দেওয়া হয়, যদিও সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কারণ এদের যদি কোনো বড় মাছ খেয়ে নেয় বা এদের কোনো রকমের বড় ধরনের অসুখ করে বা রোগ হয় তাহলে কিন্তু এদের মৃত্যু হয়, কিন্তু বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। কারণ এরা নিজেদের যে কোষ সেগুলো আবার রূপান্তরিত করতে পারে, আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে, তাই এদের বয়সটা ঠিকঠাক অনুমান করা যায় না। তাই এদের এই মৃত্যু নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে, আর সেই জন্যই এদের অমর যে জেলিফিশ সেই আখ্যা অনেকে দিতে চান না। আমরা আজকে এই অমর জেলিফিশ নিয়ে যে আড্ডা দিচ্ছি সেই গল্প তো আমাদের জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই অমর জেলিফিশের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও কথা দিচ্ছি আগামী কাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঘুরছে শুধু চলছে নানান রঙে খেলা, মন মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রঙে খেলা। ট্রাফিজের সরু তারে হয়তো দুলছে কেউ, রাজনীতি পাশা কারো জনসমুদ্রে ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে চাই, ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে, শুনবে তুমি হেরে গেলে শেম শেম। ইটস এ গ

বিজয়ীরা বরাবর ভগবান এখানে, পরাজিত রাই পাপি এখানে। রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। বিজয়ীরা বরাবর ভগবান এখানে, পরাজিত রাই পাপি এখানে। রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। কেন পথ নিয়ে মাথা ব্যথা, হ্যাঁ কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে সেম সেম। ইটস

ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি অনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি অনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাইমলাইট এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেকেই আসতে চান, কিন্তু সেই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কেমন, বা লাইমলাইট জিনিসটাই বা ঠিক কীরকম, সে সম্পর্কে কীরকম আইডিয়া আছে বলুন তো আমাদের প্রত্যেকের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি হতে চলেছে লাইমলাইটকে নিয়ে। আগে হ্যাঁ, লাইমলাইট এমন একটা জায়গা একদম সেন্টার স্টেজে যেখানে কি না আমরা অনেকেই বা বলতে গেলে প্রায় প্রত্যেকেই হয়তো আসতে চাই, কিন্তু যারা এই লাইমলাইটে থাকেন তাদের জীবনটা ঠিক কীরকম সেই নিয়েই আমি গৌরব আজকে আপনার সঙ্গে আড্ডা জুড়ে দেব, কিন্তু সবই জুড়ে দেব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।